আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। সেই সঙ্গে নিউজ অন এআর ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 21ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 5 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চৈতন্য চরিতামৃত থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

0: নাম, তাহার বৈভবানন্ত বৈকুণ্ঠাদি ধাম, মায়াশক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভবানন্ত ব্রহ্মাণ্ডের গণ। জীবশক্তির তটস্থাক্ষ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এই তো স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ কৃষ্ণে সব স্থিতি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমা চালাইতে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোৎসাই কহি কি তার মহিমা। সেহ তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভাবে কৃষ্ণে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো রূপে কহে যেমন যার মতি। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোৎসাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। চৈতন্য গোসাঁর এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। ব্রহ্মার একদিনে তিহ একবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, চৌদ্দ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, সাতাইশ চতুর্যুগে গেল তাহার অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বস। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেচ্ছা বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। ঐশ্বর্য জ্ঞানে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া, বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। সারষ্টি সারূপ্য আর সামীপ্য সালক্য, সাযুজ্য না লয়ে ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইমু সবারে। আপনে না কইলে ধর্ম শিখান না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন চৈতন্য চরিতামৃত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

0: কাজিং তৈ বেলে বেলে খা খা হাম তাই হামজং ইয়াফার
1: আহ ফারিগে চিন তাবো খাইন খারঙ্গ খনালায়েন হুকবার সসা ক্লাইমানরগি ককিসা সসানো চিন যতন সিনিও চাবো চালায় আবন অ সসানো চাইমান খাঙ্কে ডায়াবেটিস বেমারকনি বাকে বেলাইন কাহাম সালব্রুম সসানো চা খাঙ্কে তাই ব্লাড সুগার বহাইন জাগাও ফাইও বদ্রপথ জাদ্রকনি বিসঙ্গ নুকজাগ জাপানিস লং গ্রিন কারিপসা বারপাপ্তা পালার খিরা ক্ষীরপাতি হাইব্রিড রং বিং তঙ্গ প্রিয়া মধু সংযোগ আবহায় বনকাইনানি জরা রকমকে টুংলাং মলনি বগে জানুয়ারি ফেব্রুয়ারি তালো তাই ওয়ার্টি মলনি বাকে মে জুন তালো কাইনা নাই তাই কিসা কুসুক থায় খে এপ্রিল তালো কাইমানো বন কাইনানি হিগাঙ্কে একর কাইসও বিশি আপানো চিচি মালখংসুক মুসুক বিখি এবা জাবরা কসক হাবাই কাহামকে সাপলৈ রেনা নাই তাই অমাকে পৈলা আল বাইফ্রু রেনা নাঙানো তাই পাইথাক আল বাইমানি জরাব খেতাও একর কাইসাও নৈজিবা সের ইউরিয়া সের থামসি এসএসপি তাই থামসি সের এমওপি রেউই মানখানকে তাইবো চাকুবো বুথাই গবাং থাইনাই থাইয়া আবো বুবার বারমানো রগিসে ঙ্গো রমদি বরৈবু বারনো গবাংখে বারেউই মানখানকে বুথাই বহাইনো গবাং নো থাইনাই আবন বাকে চিং সসানো বরৈ অমহাই বরৈ বুবার গবাংখে বাং রেনান বাকে রাখবা বার রেনান বাকে চিং কাছা বিথি নুগো আবনো জিব্রালিক এসিড থানি তঙ্গো আবনো স্প্রে খালাই রেখাঙ্কে তে কিসা বরৈ বুবার বাঙ্গো হাকে বুবার বাং খাঙ্কে বুথাই বাহাইনো গবাংখানো থাইনে আবন নকারে পদ্রিপথ বেমারি রং বিসঙ্গ নুকজাগ রমদি পাউডার মিলিউট হই কাইসা বেমার নুকজাগ আবংকে বলাইনি বিসং সাকা কিটিং কিটিংখে কুফুর কুফুরকে নুকজাগ উলোখে বলাই চাক সাবই বুফংপানো থুই থাঙইমানো আবনিয়াংনি হলসমানহে কার্বন ডাইজিম এবা কন্টাফ এ ফাইভ ন টু এম এল রুই এক লিটার টু এম এল বিথি সাপলৈ স্প্রে খালাইকে কিসা হল চঙ্গনা তেকাইসে তঙ্গ বুথাই চিকন চিকন ফুরু করা ফুরু মাসি রক একবা ইয়ং চিকন চিকন বাউই ফুবুই আয়ং রক অ বুথাইন ককই মকই খালাই উল বাকসাকে ছগুই পানসে থাঙ্গু বুথাই বুথাই বুছিদ্রাই রো কে আবন বাকে চাকাঙ্কে মেলাথিয়ন একবা হিলথিয়ন ন টু এম এল এক লিটার তৈয় সাপলৈ স্প্রে খালাই রেখাঙ্কে কাহামগানো একবা হলস মানানো মহাকে কাহামকে নাইকানি খালাইমানি বিসংতৈ সসা ন গবাংকে খালাইলাইমান খাঙ্কে তাবো হাতিরাগো ব ফালৈ রং পয়সার আজিউই নঙ্গো চুবাইমানো তাই নগো বহাইন চাওইমানো আশুকজরা খালকা সসা কাইমানারগৈ ককিসা
0: ফাইদেঙ্কে তাবো সা খামো ডেঙ্গো বেমানো তৈ ককথাইসা থাইনাই সেলাইন অজরা ওয়াতি মলনি জরা অজরা ও ডেঙ্গু বেমার বেলাই এনানি জরা আবনি বাকে অজরা সজাগ তঙ্গ কিসা মাইসা লুমকা আঙ্কি সাক নাঙ্গেতাং দি অবো ডেঙ্গু বেমার ফনো অঙ্গি মানো ডেঙ্গু বেমার কাইসা ভাইরাস বাই কলবজা কাইসা বেমার ও বেমার কাইসা থাম্পুই এডিস মুই কাইসা থাম্পুই ওয়ারমা বাই ও বেমার সলাও খরকসান সাকনি তে খরকসান সাকো আফরুন সলাও জেফুর থাম্পুই থাঙিনে ওয়ারাইও বিনি মারি রক বাহাই ডেঙ্গু বেমারঙ্কা

0: কে চিনি নাই, বেলাই লুম নাই, বক্রক সানাই, ফিকুং সানাই, মকল সানাই, সাকুর বেলাইন রানসাই থানাই, সাকুর কচা কচা মারি নক জানাই, বহক সানাই, ওরাম ওরাম কপানাই, ওরাম ওরাম কপানাই এবাকে থিব কপানাই, খিসে তুই এংনাই খিমা কপামাই বাকসা থিব ফাইমানো, হামানা সানানি বেলায় বেজোয়াঙে মানো, লেংনাই হেকাবা বসাক আয়ু ময়ুক এংনাই, অবাহাই রগঙ্গই দংহাং হাঙ্কে সাকনাঙ্গিয়া তাংদি, দদি দদ্র গানা গেনিনি সাকাম নগ থাঙ্গিনাই সাকনাই জাগদি, মৈতনারকনি অসৈন্য ফালনকনি বিথি ফালনকনি বিথি পাইতাচার্য সাকাম নাইকিনি খালাইনানি কক বিথি নাই আউই অববাই জে ব্যায়াম আরও খালাইজাক ব কাহামনি সেলাই হামিয়া পানো অঙ্গি থাংমানো, মৈতমানারকনাই ডেঙ্গো কাসনা বাকিনে ডেঙ্গো ব্যায়ামানো কাসনানি বাকিনে বিথি বরাইনসাই নিনি সাকতার মুং যতনি সাই কাহামকোক, অবংখা নকশানকারি সাফ সুতরাকে তন্দি তৈ কসায়া খালাইনাই তন্দি যেতে খে আতৈ থাম্পুই বুতৈ তৈ মেয়াতৈ তাঙিং কাঙ্কে তৈ কসা খাঙ্কে তৈ কসাই তমা জাগাও থাম্পুই বুতৈ তৈ বুতৈ তৈ খাঙ্কে আরনছি মিন ও ডেঙ্গো থাম্পুই এরিমান আবনে বাকে নক গানাগিনি খুমকাইমানি টপ তক কবাই বাল্টি কবাই রাবারনি মালা আতিকে গাড়ি টায়ার সাইকেলনি টায়ার অবরগ্ন নারকারানি মালা অবরগ্ন রুমৈতাতন্দি আরো তৈ কসাখাঙ্কে আরো ন বরগ্নি যতন চাই ওই থাম্পুইনি কাহাম জাগা হানজাগ এডিস ও থাম্পুই ব সালো আরো আবনে বাগিনে অজারাও ইয়াক্ত কলক কামসেলাই জমনা নাঙ্গ জেফ্রফান থুদি সালফা নংথং হরফা নংথং গুন্দা সঙ্গেই থুদি তাই নকনি জানালা তাই দগলামো নাংখাংখাংকে থাম্পুই হাবুই মেয়াজাত নেটরক ঠেপাদি অংয়া হাম্পানো হাতি বারো ওয়াইনি ফিল্টারনি তৈ ফ্রিজ ফ্রিজনি সিমিনা খমানি তৈ তাই টপনি তৈ ন খেবেরে দি মৈতো নারকথাই অ বেমার ওখানকে সাকনাঙ্গিয়া তাং দি গানা গিনিনি সাকাম নগ মাগানাং ন সাকাম নাইজাক দি
1: আহ ফারিকে চিং তাবো খালায় হায়ুনি খরঙ্গ কক থমরক ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন বিভাগতে ল এন্ট্রেন্স আমজংমু ও জুলাই তালনি ফাইনাই সালযোগ সালো হাই সাজাকা আবঙ্গান বিবিএমসি একবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজ কলেজ টিলা আগরতলা ওয়েস্ট ত্রিপুরা জরাহে ফুং দামচি সানি সিমি সাজরা দামসা জরাও হাই সাজাকা তাই রিপোর্টিং খালাইনি জরাহে সাল ফুংনি দামচুকু তাই সতি থামচি ও খালাইনি সাজাকা হাস্তে হাফংনি সাকথারমাবাই যোগালিজাক লাইবুমা রোগজাক খাসি মতাই আবনারগৈ তেরতাই বাণীক সঞ্জাজাকাই ও জুলাই তালনি ন বুসকাং সাল নৈশি নৈ সাল নিশিমি সাল নৈশি চার সাল জরা সালসিনি রমই ও খাসি মতাই তাই তেরতাই বাণীক কচাম আউলি চতুর্দশ দেবতাবাড়ি মতাই নক বসকাঙ্গ নাইহানি সাজাকা অবহীন টেকাইজাচং সিপাই জলা হাংকর তিনি নিশিমি খনা জরা সালনেরমই সিপাই জলা হাংকর নি মিশন

হাইনি খরং আসুক যারা খান লেখিয়া রেচাপমু রেচাপমু খরংকা হেমন্ত কুমার জমাতিয়া হাইনি খরং পান্ডা তিন বাকে আসুন যতন ফুঙ্কা হাম।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে 3তলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার

0: কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনার ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণপাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো যায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো যায়েগা।
0: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম MSME বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলি দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6-8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6টি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফেবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফরে যাচ্ছেন। তার তিন দেশ সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়ায় চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারতের পৌরোহিত্যে আজ থেকে কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠক

অংশ নেবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে বলে দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024 সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচার উদ্যোগের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতাভুক্ত এই কর্মসূচি। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আজ সকাল থেকে নিয়মিত চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্য দিয়ে এনএফ রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবার সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জের ট্রেন নম্বর 75679 বা 75680 রবিবার বাদে সপ্তাহের ছদিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বেলা 1টায় গন্তব্যে পৌঁছবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলায় হাবানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য কনক্লেভের স্থানটি পরিদর্শন করে গতকাল একথা বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। পাশাপাশি তিনি সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিবিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এমজি এনআরএইচি সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনই চালু করা হয়েছে। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারের খার্চি মেলার মূল ভাবনা এক পেড় মা কে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকাল একথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহা অভিযান পিএম কুসুম প্রকল্প ঊনকোটিতে সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার ঊনকোটি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। অপরদিকে ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল, মেক্সিকো 1-2। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় 24 ঘন্টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত 2.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 বাজে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নিসিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড সালতকনি বেড়াইমাও থাঙ্গানো বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পুইলা বখাগো মন্ত্রীবক্রক তিনি নখা সালথামনি বেড়াইমাও ইন্ডোনেশিয়াও থাঙ্গানো অব অঙ্গানো মন্ত্রীবক্রকনি উলব্রী ইন্ডোনেশিয়া বেড়াইনানি থাংমা নই সাইচিচার বিশিনি মেতালনি ভারত ইন্ডোনেশিয়া হালকন কম্প্রিহেন্সিভ স্ট্রেটেজিক পার্টনারশিপ ও হামক্রাইখ্লাইমানি ইয়াগুলো অব বিনি পুইলা বখাকনৈনি বেড়াইনানি থাংমা। ভারতনি আচুক ফংবাই তিনি নিসিমি কেরালানি কুচিবর সালনৈ রমৈ ব্রিক্স উইমেন্স ওয়ার্ক

কোনো সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 6ই জুলাই। আজকের দিনেই 1901 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, সংসদীয় নেতা এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

তিনি কিন্তু অসাধারণ মেধার পরিচয় দেন। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের পর তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং বাংলা ভাষায় স্নাতকোত্তর এবং আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন, আর তাঁর নেতৃত্বে উচ্চশিক্ষার প্রসার, গবেষণার উন্নয়ন এবং ভারতীয় ভাষার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। শিক্ষাজগতের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, আর স্বাধীন ভারতের গণতান্ত্রিক রাজনীতিতে এই রাজনৈতিক সংগঠন একটি নতুন অধ্যায়ের সূচনা করে। জাতীয় ঐক্য, সাংবিধানিক মূল্যবোধ এবং দেশের অখণ্ডতার প্রশ্নে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে শিক্ষাবিদ, সংগঠক, প্রশাসক এবং রাজনৈতিক নেতা। শিক্ষা, জনজীবন এবং জাতীয় চিন্তাধারায় তাঁর অবদান আজও স্মরণীয়। তাঁর কর্ম, আদর্শ এবং দেশ সেবার মনোভাব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

এছাড়াও আরও উল্লেখযোগ্য যে সমস্ত ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে আজকের দিনটিতে, 1892 সালের আজকের দিনটিতেই দাদাভাই নৌরোজি ব্রিটেনে প্রথম ইন্ডিয়ান মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন। 1944 সালের আজকের দিনটিতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধায় ভূষিত করেন। এছাড়াও আজকের এই দিনটিতেই 1265 সালে ইতালীয় বিখ্যাত কবি দান্তে আলিগেরি জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম বিষ্ণুকোষ সংকলক তথা প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু 1866 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী ধনগোপাল মুখোপাধ্যায় 1890 সালের আজকে

0: দিনটিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী এম বালা মুরলীকৃষ্ণন 1930 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন।
1: এবারে কিন্তু চলে আসছি চিঠিপত্র নিয়ে। লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি যিনি লিখেছেন, তিনি বরুণ ঘোষ, আগোয়া ধবনী, বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যুব সমাজই তো দেশের প্রকৃত সম্পদ। তিনি আরও লিখেছেন, দক্ষতা সন্ধানী অভিজ্ঞাপন, যদি তারা দক্ষ না হয় তাহলে বিপদ। সকল প্রকার উন্নয়নের তারাই হলো মূল, তাদের জ্ঞান ও দক্ষতাতে না রয় যেন ভুল। কিসে তারা দক্ষ হবে, কর্মে নাকি জ্ঞানে? কেমন হলে এগিয়ে যাবে দেশটা সম্মুখ পানে? প্রযুক্তি ও কারিগরির যতই ওরাও ফানুষ, প্রথমে তাদের হতে হবে সত্যিকারের মানুষ। দক্ষতা নয় কেরিয়ার আর অর্থ উপার্জন, মিথ্যা এবং অসততার প্রথমই বর্জন। মানবিক সব মূল্যবোধকে হারিয়ে যদি ফেলে, যুব সমাজ নষ্ট হবেই, যাবে অবহেলে। যুক্তিবোধে দক্ষ হবে, সত্যে দিবে শান, কুসংস্কার তাড়াতে তাদের রইবে খাড়া কান। গুরুজনদের প্রতি তাদের থাকবে শ্রদ্ধাবোধ, বিনয়ী হলে মানুষ হওয়া কে করবে রোধ। কাজের প্রতি হবে তারা পরম যত্নবান, শ্রমের প্রতি থাকবে বুকে ভীষণ ভীষণ টান। মানসিক শ্রম নয় কুঁচু কায়িক শ্রমের চেয়ে, শ্রমের থেকে জ্ঞান জন্মায়, চলবে এটা বে। কোদাল ধরা হাত কিংবা কলম পেশা হাত, দুটোই সমান, এটা বুঝলে বিপদ কুপকাত। মানুষ তো নয় বড় ছোট, সবাই এক সমান, জাতি ধর্ম বর্ণ ভুলে রাখবে সবার মান। কাজে পাগল হয়ে করবে জ্ঞানের সঞ্চয়, তা না হলে হবে কেবল মেধার অপচয়। মানব গুণে দক্ষ হলে কাটবে দ্বিধার রেশ, তরতরি এগিয়ে যাবে তখনই সব দেশ। দক্ষ তারা যতই হবে ভাগবে ততই রোগ, রাষ্ট্রের জন্য এটাই হলো সেরা বিনিয়োগ। বরুণ ঘোষ, আগোয়া ধবনী, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন।
0: এবারের চিঠিটি লিখেছেন মলয় কুমার বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, দেশের প্রধান শক্তি যুবশক্তি। যে দেশ এই শক্তিতে যত বেশি সক্রিয় তত বেশি উন্নত, এই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে যুগাবতার মহামানব বিবেকানন্দ তিনি যুবশক্তিকেই অধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর জন্মদিন যুব দিবস রূপে পালিত হয়ে আসছে। এই মহাপুরুষ তিনি যুব দক্ষতার কথা উপলব্ধি করেছিলেন। তিনি বলেছিলেন, সাহসী হও, সত্যকে গ্রহণ করো এবং নির্ভয়ে এগিয়ে চলো। যুব সমাজকে লক্ষ্য করেই সেজন্যই যুব সময় জীবনের এক উর্বর কাল। যুব সমাজ দেশের বড় সম্পদ। শারীরিক ক্ষমতা আর পরিণত বুদ্ধির সাহায্যে অনেক কঠিন কাজ পরিশ্রমের সাহায্যে সম্পূর্ণ করা সম্ভব হয় এই আদর্শ সময়ে। অদম্য সাহস ও অফুরান শক্তিতে বলিয়ান হয়ে দেশকে নতুন দিশা দেখাতে সক্ষম হবে ও আগামী দিনের পথ চলাকে আরও মসৃণ করবে বর্তমান যুব সমাজ, আমাদের দৃঢ় প্রত্যয়। তাই জাতিসংঘের প্রতি বছর 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে উদযাপন সত্যিই অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে বৃত্তিমূলক প্রশিক্ষণ বাস্তবে কার্যকরী ভূমিকা পালন করে। ভারত

0: সেই বিভিন্ন স্থানে যুবকদের জন্য বিভিন্ন দক্ষতা কর্মসূচি পালিত হচ্ছে, যা নতুন দিশা দেখাবে, তা সঠিক পরিচালনার ব্যবস্থার প্রয়োজন, নতুবা দিকভ্রান্ত হয়ে যাবে যুবকুল। যুগপুরুষ বিবেকানন্দের আহ্বান, যা শুনলে অনুপ্রেরণা জাগায় দেশের যুব সমাজের কাছে। কিছু করার জন্য মনের ক্লান্তি দূর করে কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করতে হবে। নির্দিষ্ট সময়ে একটি কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। অহংকারের ভারকে বাইরে রেখে, বিষণ্ণতাকে দূরে সরিয়ে প্রসন্নতাকে অবলম্বন করে। এই বাণী যুবদক্ষতার অপার সম্ভাবনাকে জাগিয়ে তোলার রাস্তা দেখিয়েছেন তিনি। হে প্রাণ পুরুষ, তিনি দূরদৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন এইরূপ কর্ম পরিকল্পনা যা অপরিমেয় হয়ে থাকবে। তিনি তো অমর হয়ে থাকবেন সকলের হৃদয়ের মাঝে। বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হোক সাড়ম্বরে, খুশির বাতাবরণে। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি। শ্রী মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি কৃষ্ণনগর, নদিয়া।
1: সৌমাল্য প্রামাণিক, মাঝডিহা, বদনগঞ্জ, হুগলি থেকে যুবদক্ষতা নিয়ে লিখেছেন প্রাণসখা অভিজ্ঞাপন। প্রথমেই তোমাকে জানাই হার্দিক শুভেচ্ছা। এবারের বিষয় যুবদক্ষতা সম্পর্কে কয়েকটি কথা তোমায় লিখতে চাই। আজকের যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের কর্মসংস্থান, শোভন কাজ এবং উদ্যোক্তা হবার যে প্রয়োজনীয় গুণাবলীকেই বলে যুব দক্ষতা। বর্তমান যুগে শিক্ষিত যুবকের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাদের ঝুলিতে থাকলেও কর্মসংস্থানের খুব অভাব। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি, ডিজিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আচরণগত দক্ষতার সমন্বয়ে তরুণদের সক্ষম করে তোলা অত্যন্ত জরুরি। তবে যুব দক্ষতার অনেকগুলি ভাগ থাকে, যেমন প্রযুক্তিগত বা ডিজিটাল দক্ষতা, কারিগরি বা ভোকেশনাল দক্ষতা, আচরণগত বা নরম দক্ষতা, কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা বিশেষভাবে প্রয়োজন। ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং, অটোমোবাইল মেকানিক্স এবং আধুনিক কৃষি প্রযুক্তির মতো ব্যবহারিক জ্ঞানও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকম সমস্যা সমাধানের ক্ষমতা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা, যোগাযোগ দক্ষতা এবং মানসিক বুদ্ধিমত্তা এক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করতে পারে। যুবদক্ষতা বিষয়টির আরেকটি বিশেষ উপকার হলো এই যে এটি যুবকদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন, বেকারত্ব দূরীকরণ এবং পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতেও সাহায্য করে। 2014 সাল থেকে প্রতি বছর 15 জুলাই বিশ্বব্যাপী বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। এই দিনটির মূল লক্ষ্য হল তরুণ সমাজকে ভবিষ্যৎ কর্মজগতের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে এবং আত্মনির্ভরশীল হতে সচেতন ও অনুপ্রাণিত করা। পরিশেষে বলি, যুবদক্ষতা বা ইয়ুথ স্কিলস একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতির মূল চালিকা শক্তি। সরকার এই দিকগুলি খতিয়ে দেখবেন এই আশা রেখে চিঠি শেষ করছি। নমস্কার, আন্তে বিনীত সৌমাল্য প্রামাণিক, গ্রাম মাঝডিহা, বদনগঞ্জ, জেলা হুগলি।

এবারের চিঠিটি পাঠিয়েছেন দুলন চাপা তেওয়ারি দে গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে। যুব সমাজ একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের উদ্যম

সৃজনশীলতা ও কর্মক্ষমতাই দেশের উন্নয়নের প্রধান ভিত্তি। তাই যুবকদের দক্ষ করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, নেতৃত্বের গুণাবলী এবং দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করাও অত্যন্ত প্রয়োজন। বর্তমান বিশ্বে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। তথ্য প্রযুক্তি, বিদেশি ভাষা, কারিগরি শিক্ষা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ একজন যুবককে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। একই সঙ্গে সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং ইতিবাচক মনোভাব একজন দক্ষ মানুষের পরিচয় বহন করে। এসব গুণ ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিথিল হতে সহায়তা করে। একই সঙ্গে সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং ইতিবাচক মনোভাব একজন দক্ষ মানুষের পরিচয় বহন করে। এসব গুণ ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার উচিত যুগোপযোগী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি যুবকদেরও নতুন বিষয়ে শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা শুধু নিজের জীবন মান উন্নত করবে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সুতরাং দক্ষ যুব সমাজই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রধান শক্তি। যুব দক্ষতার বিকাশে সম্মিলিত উদ্যোগই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। এতে দুলন চাপা তেয়াড়িদে, গর্বেতা, পশ্চিম মেদিনীপুর।

এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। খারচি পূজা ও মেলা কমিটি এবং পুরাতন আগরতলা আরডি ব্লকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী 22 জুলাই 2026 ইংরেজি থেকে 28 জুলাই 2026 ইংরেজি পর্যন্ত পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতা বাড়িতে খারচি পূজা উপলক্ষে 7 দিনব্যাপী খারচি মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খারচি মেলা কমিটি ছোট ছোট দোকানিদের মধ্যে লটারির মাধ্যমে ভিটি বন্টনের উদ্যোগ নিয়েছে। যারা ভিটি নিতে ইচ্ছুক তারা এন্ট্রি ফি বাবদ 100 টাকা জমা দিয়ে আগামী 7 জুলাই 2026 ইংরেজি থেকে 19 জুলাই 2026 পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন ছুটির দিন বাদে চতুর্দশ দেবতা বাড়ির সম্মুখে বাণী সংঘের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা করতে পারবেন। আবেদনপত্র জমার সময় ভোটার কার্ড অথবা যে কোনো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। দোকানদারদের মধ্যে ভিটি বিলি করা হবে লটারির মাধ্যমে। বিস্তারিত তথ্য পুরাতন আগরতলা ব্লক অফিস থেকে জানা যাবে। আরও একটি তথ্য রয়েছে, আজ 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল আগরতলায়। এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। আরও একটি তথ্য রয়েছে, নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে এই

0: অভিযানের অঙ্গ হিসেবে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ 6 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত নেশামুক্ত ভারত অভিযান নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার 24টি দল অংশগ্রহণ করবে এবং মোট 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলাকে সর্বাঙ্গীন সুন্দর করতে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আরও একটি তথ্য রয়েছে এই মুহূর্তে। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখার লক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ থাকবে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক BNSS 166 ধারায় এই বিধিনিষেধ আরোপ করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত মিলিটারি, প্যারামিলিটারি এবং রাজ্যের পুলিশ কর্মীদের ক্ষেত্রে পশ্চিম জেলার পুলিশ সুপার, সদর এবং মোহনপুর মহকুমা শাসকের অনুমতিপত্র পাওয়া ব্যক্তির ক্ষেত্রে, অফিসের জরুরি কাজে নিযুক্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে, জরুরি চিকিৎসার প্রয়োজনে এমন রোগীর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 1524টিরও বেশি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। আবেদনপত্র শুরু হয়ে গেছে 29 জুন 2026 থেকেই পোর্টাল খোলা রয়েছে। শেষ তারিখ 28 জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত। শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন রিফাইনারি যেমন হলদিয়া, বঙ্গাইগাঁও, গুজরাট, মথুরা এবং পারাদ্বীপে সব কিছু মিলিয়ে মোট 1524টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 30 জুন 2026 অনুযায়ী 18 থেকে 24 বছরের মধ্যে। সফলভাবে রেজিস্ট্রেশনের পর ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট iocl.com/apprenticeship অথবা নির্দিষ্ট গুগল বা মাইক্রোসফট ফর্মের লিঙ্কে গিয়ে নিজের তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে অবশ্যই শেষ তারিখ জানিয়ে দিচ্ছি, আগামী 28 জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত ফর্ম জমা করতে পারবেন আপনারা।
0: এবারে আরও একটি কর্মখালী সংক্রান্ত একটি তথ্য আপনাদের জানিয়ে দিই। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকার গুরকাবস্তি আগরতলার থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন একটি 13 মার্চ 2026 ইংরেজিতে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাল্টিপারপাস ওয়ার্কার্স পুরুষ ও মহিলা পদে লিখিত পরীক্ষা আগামী 12 জুলাই 2026 তারিখে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অ্যানেক্সচারে প্রদান করা হয়েছে। প্রার্থীরা ইতিমধ্যে তাদের স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
1: আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন পদের নাম টিচিং ফ্যাকাল্টি, শূন্য পদ 118টি,

0: যোগ্যতা MD MS বা সমমানের ডিগ্রি, বেতনক্রম 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা, সঙ্গে রয়েছে বিভিন্ন ভাতাসমূহ। প্রার্থীর অবশ্যই এই ওয়েবসাইটে যোগাযোগ করবেন http://esic.gov.in, আর জমা করার শেষ তারিখ 27 জুলাই 2026 ইংরেজি।
1: এবারে স্বাস্থ্য সম্পর্কিত ভাবনায় সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জেনোসিস দিবস। বিশ্ব জেনোসিস দিবস প্রতি বছর 6 জুলাই পালিত হয়। প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করাই এই দিবসের মূল লক্ষ্য। জলাতঙ্ক, ব্লাড ফ্লু, অ্যানেক্সচার, নিপাহ ভাইরাস, বিভিন্ন জেনোটিক রোগ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। 1885 সালের 6 জুলাই ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথমবারের মতো সফলভাবে একজন মানুষের উপর জলাতঙ্কের টিকা প্রয়োগ করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই আজকের দিনটিতে বিশ্ব জেনোসিস দিবস পালিত হচ্ছে।
0: এবারে চলুন জেনে নিই আকাশ কি বলছে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 31.5 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 54%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর
1: ঘড়ির কাটা ইশারায় বলছে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আপনাদের সঙ্গে আমি নিতাই,
0: আমি ইতিকণা।
1: সবাই ভালো থাকবেন।
0: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তা ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একদম ঝকঝকে একটা সকাল আপনাদের সবার জন্যে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি আজে তনুশ্রী, আর শুনছেন আপনাদের নিজের প্রিয় অনুষ্ঠান যুববাণী। তবে হ্যাঁ, আমি কিন্তু আজ একেবারেই একা নই, আমার সাথে রয়েছে আরজে দেবর্পিত, আরজে শেষাদ্রি এবং আরজে মৃন্ময়ী। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু বিশেষ একটা দিন, কারণ আজ তার জন্মদিন, একজন এমন মানুষের

0: যিনি শুধু ইতিহাসের পাতাতেই নয়, আমাদের দেশের গড়ে ওঠার গল্পেও গভীরভাবে জড়িয়ে আছেন। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। জানেন তো, 1901 সালের এই দিনেই কলকাতায় জন্ম হয়েছিল তার। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী, আর সেই মেধার জোরে মাত্র 33 বছর বয়সে হয়ে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভাবতে পারেন? তবে যাই হোক, তবে আমরা এনার বিষয়েও আজ বলবো আর জানবো অনেক কিছু। তবে তার আগে শুনবো আর্যে দেবর্বী তো আর্যে শেষাদ্রের পাঠ করা সুকুমার রায়ের যতীনের জুতো, অর্থাৎ ছন্দে লেখা মজার গল্প, যেখানে কল্পনার হাসি মূল। তবে চলুন শুনে নেওয়া যাক।
1: যতীনের বাবা তাকে এক জোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে কইলেন,
2: এইবার যদি জুতো ছেড়ো তাহলে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে।
1: প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলাট ছেঁড়া, কোনোগুলো মোড়ানো, স্লেটের আদ্যপান্ত চির ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও। আর তার একটি বদ অভ্যেস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছড়ানো খোলসার মতো হয়ে গেছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বললেন,
2: বলছি আজ বাড়িতে ভাত খাওনি বুঝি?
3: নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেরিয়ে সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন ও চোট না খায়। কিন্তু অতটুকুই তো সার, কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম তার মনে থাকে না, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্যই ব্যাপার। এক মাসের মধ্যেই তার জুতোর সামনের দিক ছেড়ে গেল। যতীনের মা বললেন,
1: মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পড়তে পারবি নে। কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে পড়ে না, ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরো বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা কিন্তু নয়। যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘুড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগই ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর থেকে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলেও রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করে আঠা নেওয়ার জন্য। ঘুড়ির ল্যাজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাই বাক্সের ওপর হামলা চলে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেদিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসছিল। গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলল। বই খাতা রাখার পর সে পায়ে জুতো গলাতে গেলে দেখে সেটি এমনই ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হওয়া। 2-3 ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। শেষতক তার জুতো জোড়ার দশা এমনই হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্ট করে সব কটা দাঁত বের করে আছে। শেষ 3 ধাপ যেই সে নামতে যাবে মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে।
3: যখন তার জুতো জোড়া থামলো, যতীন চেয়ে দেখে কোনো এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে, যতীনকে দেখেই ছুটে এলো ওরা। তার জুতো জোড়া খুলে সাবধান

0: ছাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা গোছের ছিল যতীনকে বললে,
1: ওই শুনেছি তুমি নাকি ভারী দুষ্টু, দেখো দেখো কি করেছ জুতো জোড়ার হাল, দেখো দেখো জুতো জোড়া তো মর্মর অবস্থায় আছে।
0: ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে, বললে,
1: ওমা
0: জুতোর কি আর প্রাণ আছে নাকি যে মরবে? মুচি জবাব দিলে,
1: এই নয়তো কি কি ভেবেছ হে বাপু, যখন দৌড়ে বেড়াও তখন তো মনে থাকে না যে জুতো কষ্ট পায়, কিন্তু কষ্ট পায় বটে, সে কারণেই তো চিৎকার করে কাঁদে। যখন পড়ি মড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াও তখন পায়ের চাপে জুতোর পাশ খয়ে যায়, ঠিক এই কারণেই তো জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা করি, যখন তারা তাদের জিনিসের ঠিক মতো দেখাশোনা করে না তখন তাদের উচিত শিক্ষা দেই।
0: মুচি তার জুতো ফেরত নিয়ে বললে,
1: ঝটপট সেলাই করতে লেগে পড়তো।
0: যতীনের খুব রাগ হলো, তীব্র স্বরে বললে, আমি জুতো সারাই না, মুচিটা সারাই। মুচি মুচকি মুচকি হেসে বললে,
1: এটা কি মামার বাড়ি পেয়েছো, ভেবেছো যে বলবে করবো না অমনি পারবে যাবে, এই না সুই আর সুতো সেলাই করতে লেগে পড়ো।
0: যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে, ভয়ে ভয়ে বললে,
1: এই কি করে সেলাই করতে হয় জানি নে।
0: মুচি বললে,
1: দেখাচ্ছি কি করে করতে হয়।
0: যতীন ভয়ে ভয়ে বসল জুতো সেলাই করতে, হাতে সুই ফুটলো, জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল,
1: আমি আমি কালকে বাকিটা করব, খিদে পেয়েছে খুব, খিদে পাচ্ছে।
0: মুচি বলল,
1: কি বলছো বাপু, এই পুরো কাজ শেষ না করলে খেতেও পাবে না ঘুমোতেও পারবে না, ওইটা এখনো সেলাই করা বাকি আছে, ওটি শেষ করলে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে যাতে পরে জুতোর কষ্ট না হয়, তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে, তারপর আমরা দেখব আর কি কি ভেঙেছ।
2: যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া এটা এতটা বাজে ভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে এক পাঁচতলা বাড়িতে নিয়ে গেল, সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে,
1: একেবারে উপরে উঠে আবার নিচে নেমে এসো তো দেখি, আর শোনো একবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না।
0: যতীন কথা মতোই সিঁড়ি ভাঙল। মুচি বলল,
1: হলো না, তিনবার দুটো সিঁড়ি ভেঙেছ, পাঁচবার লাফিয়েছ আর দুবার তিনটা সিঁড়ি ডিঙিয়েছ।
0: এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল, সে আর কোনো ছলচাতুরি করল না, ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামল। মুচি বলল,
1: এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে চলো।
0: তারা একটা বিশাল মাঠের কাছে এলো, সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে। তারা যখন যতীনকে দেখল বলল,
3: কি জেনেছ?
0: তার ধুতির দিকে তাকিয়ে কইল,
3: ইগে মালা জায়গাটাই তো ছিঁড়েছ। হ্যাঁ,
0: বিরক্তি ভরে মাথা নাড়িয়ে বলল,
3: ভারী অন্যায় ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন।
0: যতীনের না করার কোনো সাহস আর ছিল না, সে সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল। মাত্র দু ফুট দিয়েছে অমনি দর্জি চেঁচিয়ে উঠল,
3: একে তুমি সেলাই বলো, আমার করো, আমার শুনু করো, আমার শুনু থেকে শুনু করো।
0: শেষ তক যতীন আর পারল না, কেঁদেই ফেললো,
1: আমার খিদে পেয়েছে আমি পারি যাব, আমি আর কখনো জামা ছিঁড়বো না, আর কখনো ছাতা ভাঙবো না।
2: তার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে, আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো বলে তারা যে পেন্সিল দিয়ে

0: কাপড়ের দাগ কাটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না? এই নাও, এগুলো চেবাও বসে বসে, এছাড়া আর কিচ্ছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক সেই সময়ে আকাশে কিছু একটা ফড় ফড় করে উঠল যে, ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছ, সে কারণেই আমি তোমার সাহায্য করতে এসেছি। আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল। হুশ করে ঘুড়ি তাকে আকাশে উড়িয়ে নিল। শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ির সুতো কাটার জন্য। আচমকা যতীন তার ঘুড়ি গোত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো।
1: নামছে তো নামছেই, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো করছে তখনই যতীন ধর্মড় করে উঠে বসল। ভগবানই জানেন ঘুড়ির কি হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, তার মা বলল,
0: সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছোটাছুটি করবে না, একদম ছটফটানি নেই। তা না হলে তার জুতো চার মাস টেকে কি করে?
1: সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনো ভুলেনি।

0: সত্যি অসাধারণ। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম আজকের অনুষ্ঠানে আমি কিন্তু একেবারেই একা নই। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আজে দেবর্বিত এবং আজে শেষাদ্রি। তবে এবার চলে যাব আজে মৃন্ময়ীর কাছে। আর সব কিছুর পাশাপাশি যদি গান না হয় তবে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী শ্রেয়সী পাল। তবে চলুন আর দেরি না করে আমরা সরাসরি তার কাছে চলে যাই।
1: নমস্কার, তোমরা শুনছ 101.6 মেগাহার্জ যুববাণীর বিশেষ পর্ব। এই যুববাণীর বিশেষ পর্বে সুর আর বাণীর মেলবন্ধনে আমরা শুরু করব আজকে এক সুরেলা সফর। গান তো কেবল কিছু শব্দের সমষ্টি নয়, গান হলো হৃদয়ের ভাষা যা আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারে, আবার বেদনাকেও সান্ত্বনা দিতে পারে। আমাদের এই প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় ধার করে আজকে আমরা এক সুরেলা মায়াবী ভেলায় ভাসতে চলে এসেছি এই পর্বে। যেখানে শব্দ ব্যর্থ হয় সেখানে গান কথা বলে, তাই আজকের এই সুরের সফরে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই সুরের সফরের যিনি কাণ্ডারী, রাজ্যের প্রখ্যাত শিল্পী শ্রেয়সী পাল। শ্রেয়সী, তোমাকে স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণীর এই অনুষ্ঠানে। এবং আজকের এই সফরকে যারা হাতের ছোঁয়ায় আরও বেশি সুরেলা করে দেবে, আমার সঙ্গে রয়েছে অলকেশ চক্রবর্তী এবং পিনাক আচার্য, তোমাদেরও স্বাগত জানাচ্ছি আজকের এই গানের সফরে। তো শ্রেয়সী, এই সফরটা শুরু করব, প্রথমে কোন গানটা দিয়ে শুরু করলে ভালো হয় বলো তো?
2: আমি লোকগীতি ও চিন পাখি দিয়ে শুরু করছি।
1: বাহ বাহ বাহ, অসাধারণ একটি গান, তাহলে শুরু করা যাক।
2: হ্যাঁ, নিশ্চয়ই।

0: বাহ, অসাধারণ। এই সুরেলা সফরের শুরুটাই যদি এমন একটি গান দিয়ে হয়, তাহলে তো গানের যে সফরটা সেটা যে আরও বেশি মনোমুগ্ধকর হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো তুমি তো আমাদের সঙ্গীত শোনালে, গানের তো অনেক ধরন থাকে, লোকগীতি থাকে, রবীন্দ্র, নজরুল, আধুনিক, শাস্ত্রীয় সঙ্গীত, তো কোন ধরনটা তোমার ভীষণ ভালো লাগে?
1: আমার নজরুল গীতি ভীষণ ভালোবাসি আমি, আধুনিক গানও খুব
0: ভালোবাসো। এই যে গান চার বছর বয়স থেকে শুরু করলে, তো গানটাকে নিয়ে আগামীতে কি তোমার চিন্তাধারা রয়েছে?
1: আমার আফটার টুয়েলভ আমার গান নিয়ে পড়ার ইচ্ছা।
0: গান নিয়েই পড়ার ইচ্ছে? তো বাড়িতে বলেছো যে আমি গান নিয়ে পড়তে চাই। তো আমাদের যে যুগ, সবাই চায় ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তো তুমি যখন বললে যে না আমি গান নিয়ে পড়াশুনো করব, আমি গায়িকা হতে চাই, এই যে বাড়ির সাপোর্টটা পেয়েছিলে?
1: হ্যাঁ, অলওয়েজ, ওরা সবসময় আমার আমার মানে আমি যাই বলতাম যে এখানে আমার প্রোগ্রাম, ওখানে আমার প্রোগ্রাম, সবসময় সাপোর্ট করতো।
0: তো আজ থেকে 5 বছর পরে তুমি যখন গান নিয়ে পড়াশুনো শেষ করবে, তুমি তোমাকে কোন জায়গায় দেখতে চাও?

0: এই তো গান নিয়ে আমি যাতে শিক্ষাদান করতে পারি
1: বাহ,
0: বা নিজেও শিখতে পারি,
1: মানে গানের জগতে ডুবে থাকতে চাও
0: হ্যাঁ
1: আর কি। ভীষণ ভালো ভালো গান শোনাচ্ছ, এবং তোমার সঙ্গে মানে কথা বলতে বলতেও ইচ্ছে করছে যে না আরো যেন গান শুনতে পারি। তো এবারে কোন গানটা শোনাবে আমাদের?
0: এবার আমি আধুনিক করব
1: নিশ্চয়ই।

0: সত্যি তাই, এ আসরের ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কথাটা বলতে তোমাকে ইচ্ছে করছে, কিন্তু সময় বলছে না, এবার বিদায় নিতে হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে আবারও শ্রেয়সী তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এত সুন্দর একটা সুরেলা গানের সফরে তুমি নিয়ে গেছো, অসাধারণ কিছু গান আমাদের উপহার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।
1: সত্যি এত সুন্দর একটা গান যদি আমাদের যুববাণীর অনুষ্ঠানে আমাদের প্রিয় শিল্পীরা যখন আমাদের জন্যে রাখেন, সকালটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। তবে অসংখ্য ধন্যবাদ আজকের শিল্পী শ্রেয়সী পালকেও। তবে হ্যাঁ, শুরুতেই কিন্তু আমি বলেছিলাম আজকে কিন্তু বিশেষ একজনের জন্মদিন বলে কথা, আর তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি আরও বলেছিলাম আমরা কিন্তু এনাকে নিয়ে আজ আরও একটু কথা বলবো, এনাকে নিয়ে জানব। হয়তো আমরা সবাই জানি তিনি সব সময় বিশ্বাস করতেন যে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নে, আর তার সেই ভাবনা সেই আত্মবিশ্বাস আজও কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, আমরা হয়তো প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু এমন দিনে একটু থেমে যদি ভাবি আমাদের দেশের জন্য যারা এত কিছু করছেন, এত কিছু দিয়ে গেছেন বা এখনো দিচ্ছেন তাদের কথা, তাহলে মনটা

রকম হয়ে যায়, তাই না? তবে চলুন না, আজকের এই সুন্দর সকালটায় আমরা সবাই মিলে এই মহান মানুষটিকে জানাই আন্তরিক শ্রদ্ধা, আর নিজের মতো করে আমরা প্রতিজ্ঞা করি আমরাও কিন্তু আজ থেকে ভালো কিছু করব, নিজের জন্যে, অন্যের জন্যে, আর অবশ্যই দেশের জন্যে। আরও একটা বিষয় হয়েছে যে দেশভাগের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু নিয়েছিলেন। তার দৃঢ় অবস্থান এবং সাহসী সিদ্ধান্ত অনেক মানুষের ভবিষ্যৎকেও প্রভাবিত করেছিল। আরেকটা বিষয় হয়েছে যেটা তাকে আলাদা করে, অর্থাৎ তিনি কিন্তু কখনোই সহজ পথ বেছে নেননি। দেশের ঐক্য আর অখণ্ডতার জন্য তিনি সব সময় লড়াই করেছেন। তার জীবনের অনেক সিদ্ধান্তই ছিল চ্যালেঞ্জিং, তবে তিনি এত সমস্ত কিছুর পরেও পিছিয়ে যাননি। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন চারপাশে এত কিছু দেখি, তখন এমন মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় নিজের আদর্শে অটল থাকা কতটা গুরুত্বপূর্ণ। আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের জন্যে, আপনি কি কখনো ভেবেছেন আপনার নিজের জীবনে এমন কি একটা কাজ আছে যেটা আপনি সত্যি বিশ্বাস করেন, আর যেটার জন্য আপনি দাঁড়াতে পারবেন? ভাবুন, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট ছোট বিশ্বাস থেকেই আসে। তবে সময় এখন বলছি বিদায় নিতে হবে, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

শুনছিলেন যুবাদের জন্য অনুষ্ঠান যুববাণী। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। অনুষ্ঠানে আজকের শিল্পীরা হলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

0: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: প্রথম পর্বে

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শৌর্য, দেশাত্মবোধ এবং আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসেন। গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাচ্ছেন। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়া পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। একটি প্রতিবেদন।
1: ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছবেন। আগামীকাল তিনি রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই নেতার মধ্যে আলোচনায় কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। জাকার্তায় প্রধানমন্ত্রীর কর্মসূচির অন্যতম আকর্ষণ হল প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর ভাষণ। জাকার্তা তো বটেই, তার পাশাপাশি বালি, মেদান, সেমারাং, সুরাবায়া থেকে দলে দলে ভারতীয় এসে রাজধানীতে পৌঁছচ্ছে মহাসমারোহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে ইন্ডিয়া ক্লাবের সভাপতি সিদ্ধার্থ তাপাড়িয়া জানিয়েছেন। এদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতরা এই সফরকে অত্যন্ত গর্বের এবং মাতৃভূমির সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করার সুযোগ বলে

0: বর্ণনা করেছেন। 8ই জুলাই প্রধানমন্ত্রী ইয়োগাকার্তা যাবেন ঐতিহাসিক প্রাম্বানান মন্দির পরিদর্শনের জন্য। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী সংবাদের জন্য সন্দীপন দাশগুপ্ত।
1: 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখ অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12ই জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ করা তাঁর সফরের মূল উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফর স্মরণীয় করে রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন।
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
1: কেরালার কোচিতে আজ ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে ভারত ব্রিক্স প্রেসিডেন্সি দায়িত্ব পাওয়ার পর এই বৈঠকের আয়োজন করেছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স ভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলি 2 দিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে এক মঞ্চে নিয়ে আসা হবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যোগ দেবেন একাধিক অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতার নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শৌর্য, দেশাত্মবোধ ও আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। এক নিবন্ধে তিনি বলেছেন, ভারতের অখণ্ডতার প্রতি অবিচল নিষ্ঠাই ছিল ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের মূল ভিত্তি। তিনি বলেন, দেশভাগের সময় পশ্চিমবঙ্গ যাতে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে ডক্টর মুখোপাধ্যায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। দেশের ঐক্য, অখণ্ডতা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদে তিনি এক বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বাজেট অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলো ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল, অসম জনবিশ্বাস বিল, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তকরণ সংশোধনী বিল। অযোধ্যা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনার সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। গভীর নিম্নচাপের প্রভাবে আজও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে

আকাশ মেঘলা এবং দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কয়েকটি এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপেক প্লাস তেল উৎপাদনকারী গোষ্ঠী আগামী মাস থেকে ধীরে ধীরে তেল উত্তোলনের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছে। এর ফলে তেলের যোগান বাড়লে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ পূর্ববর্তী সময়ে তেলের যা দাম ছিল তাই নেমে আসতে পারে। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টস কান্ট্রিজ ওপেক এবং তাদের সহযোগী দেশগুলো ওপেক প্লাস নামে পরিচিত, তারা জানিয়েছে আগস্ট মাসে 7টি দেশ সম্মিলিতভাবে দৈনিক 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি করবে। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,343, আহত হয়েছেন 16,740 জন। ভূমিকম্পের ফলে গৃহহীন 17,000-এর বেশি মানুষ, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আজ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই 34 বছরের নেইমারের অবসরের ঘোষণা। ব্রাজিলের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। তাঁর 3 দেশ সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ 3 দিনের সফরে ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন। ভারতের পৌরোহিত্যে আজ থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আজ সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্নেন্স 2024-এর সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচার উদ্যোগের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট এর আওতাভুক্ত এই কর্মসূচি। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আজ সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবার সূচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, সহউদ্যোগী এবং নীতি নির্ধারকেরা একযোগে ত্রিপুরার আর্থিক উন্নতির নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন ভিবিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে গতকাল তিনি প্রথম কিস্তি হিসেবে 25,000 কোটিরও বেশি টাকা দিয়েছেন। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খাটচি পূজা এবং মেলা। এবারে খাটচি মেলায় মূল ভাবনা রয়েছে এক পেড় মাকে নাম। এক সাংবাদিক সম্মেলনে গতকালই কথা জানিয়েছেন মেলা।

কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহাঅভিযান পিএম কুসুম প্রকল্পটি ঊনকোটি জেলাতেও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে নরওয়ে ব্রাজিলকে 2-1 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল ১০:৩০ বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ। সকাল ১১:০০ রয়েছে বাংলা ছবি ছায়াছবির গান। বেলা ১২:০০ ককবরক অনুষ্ঠান নুগুল, ককবরক অনুষ্ঠান খ্যারিংবার শুনবেন বেলা ১২:৩০। বেলা ১:০৫ রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। লোকগীতি শুনবেন অনিতা সাহার কণ্ঠে বেলা ১:৪০। বেলা ১:৫০ নজরুল গীতির শিল্পী রুমা চক্রবর্তী। বিকেল ৫:১০ হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পৃথ্বীরাজ চাকমার কণ্ঠে শুনবেন চাকমা গান বিকেল ৫:৪৫। সন্ধ্যে ৬:০৫ শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বাংলা পদ্য তালগাছ থেকে পাঠ দেবেন বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দত্ত। সন্ধ্যে ৬:৩০ ঘর গৃহস্থীর আসরে কৃষিকাজে মাটি পরীক্ষার গুরুত্ব প্রসঙ্গে ডাক্তার সৌরভ দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে আসরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে ৭:০০ রয়েছে ককবরক অনুষ্ঠান। সংবাদ বিচিত্রা রাত ৮:৩০ আধুনিক গানের শিল্পী রুমা চক্রবর্তী। রাত ৯:০০ রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রমা দাস। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত ৯:১৫। রাত ৯:৩০ আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। কর্মখালী বিজ্ঞপ্তি রাত ১০:১০। রাত ১০:১৫ আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আধুনিক গানের আসর অনুষ্ঠানে প্রথম শিল্পী সত্যেন ঘোষাল।

গান খানের শিল্পী ছিলেন কল্যাণী দাস। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানে এবারের শিল্পী সমর গুপ্তা।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন সত্যেন ঘোষাল, গৌরী মিত্র, মীনা কাপুর, সুখেন্দু গোস্বামী, কল্যাণী দাস, সমর গুপ্ত, ধনঞ্জয় ভট্টাচার্য এবং সবশেষে ধীরেন্দ্র চন্দ্র মিত্র। আকাশবাণী আগরতলা।

0: আকাশ বাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি।
0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন মাসুম ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারের গানখানে শুনবেন থোড়ি সি বেবাফাই ছায়াছবি থেকে, শিল্পী রাহুলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সুরাগ ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন অবতার ছায়াছবি থেকে। শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে রাহি বদল গই ছায়াছবি থেকে। এবারের গানখানির শিল্পী লতা মঙ্গেশকর, ছায়াছবি সোয়ামী।

এতক্ষণ শুনছিলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন নতুন জীবন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে মন নিয়ে ছবি থেকে।

গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, মন নিয়ে ছবি থেকে।

গানখানি শুনছিলেন আনন্দ আশ্রম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন আরতি মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে আনন্দ আশ্রম ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মাদার ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মাদার ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: ড্রাগ এডিক্টেড মানে হ্যাঁ দিবা না
1: ড্রাগ
0: এডিকশন সিমিয়া অবন কারি বতি বোম হাই সামুং হামিয়া তাবু গ্রম দি রং নি বিয়াল উঙ্গো নুখুঙ্গো তাম খাই রং আজিনাই হিংকে খকনানি হ্যাঁ বইনি মানে খকনানি এবার সামুং সিদ্রা খালাইনানি ট্রাফিকিং নি সামুং রক ইলিগেল সামুং রক খালাইনানি সামুং বরক গদালাই থাঙো দা
1: আম তৈর গাই আবহাই চেয়ে রক চেয়ে ফুলকা জানাই রং ফ্যামিলি রং সঙ্গ বরক যে ফুল বিন বসা শিখলা সকতে মানে মানে নয় দশ বছর খাই বয়া ফুটে শিখলা সগিয়ে দিবা ওখা ফুলকে বহু মেচিউর বড় কাজমনি বয়স ফাই থাঙ বিনে গাই বিন নুখং নদ বসা বোতে খিবি খারমা মনুকলে তাং বড়ি রং নগিলা নুখং ইয়াকারি বসা ইয়াকারি তাং গাই বিনে উ মেচিউর মেচিউর মানে আ জরানি বড় নাকি দে যে কাছে কাজাগে আনন্দ মানে কাজাগে টংথং মু আ জরা ফাইমানি আপনার বতাইছা মসং নাতা আবরই বসিয়ারে ফুটো কোন ফোন শিয়া গাম হাইরং নুসং গোবাং বৈ রং নাইলা ইউটিউব রগ নুখা খালে বসা বতৈ বসা কনাই বোমা খারপো বসা মাংনাই বসা খারপো বসা খরচানি বসা খারপো ব বয়স সব সময় তিরিশ নি তলানি বরক মাং খারো আব আয়ং লাইজা রক সাথে খাইয়াবলে আমি রক নুখং ইয়াকারে নুখং নুখং সিংহ নামজাগে যে থাঙ্গা হা তাই তেমন নিন বসা বতৈনি খিবিতে খারবা গাম হাই প্রবলেম অমতির সবাই তাইক সিং সালাইমনি ই মেচিউর মেচিউর ইয়াছেনি খাসি আছেনি বসামু রমানি ওলকে খাসি থাঙ্গা হাই হাই তেসা বই খাসি রয়ে বসা থা থামগটা গাই আবদিকেব যিনি সমাজনি যিনি নখুং রং নষ্ট খায়ো গায়ে বসা বুতি রক্ত আবনি বসাকাই আ খানানি বসালে বসগলে তাই খাসি জেনাবা বোমা বোফা কনে আজগে ফরঙে সে ইয়াফানি টকসার ইয়ং মাহাই ইয়গে থাকজাগো বসা বুতি রং গাই বোমা সে খালি থাকজাক আর জরাও বহাকিয়া বসা বুতি রক সাবনি ফরমাই রঙলে তরসেনাইবা সব সময় বোমানো মানে জলি যখন জলি খানা বা বোমান তমন ওয়ান সঙ্গনা বব খারমা রক আকমা রক তমং হামিয়া হায়া দেবা ওয়ান সুজাক তৈঙ্গ গাম হাই নি বসা রক্ত চাই সানানি ক গিয়ান গাই সঙ্গাব নুগোতা সমাজ সঙ্গাবো সিন দফানি শিখলারনি প্রবলেম কবাং মা আসাই মানে আবো সিনি অক্রারনি মানে বোমা মেচিউর বফা মেচিউর মানে আয়ং সাইটটিবো কাছে ফাইও গতা কাছে কাছে কবাং মা লেখা গরং সাকিরি কটর কটরনি বসারং নবো সঙ্গ নুগো বোমা বফা জরা রিমি আবখাই রং পয়সা তো যত শিও যত সাইমানো হাইবান বসারং জরা রিমি বইন বইনি ইয়াকি মাকলাং মানে আর নিন বসার ইনকাম খাই না অংকাই বিন চাকরি ও হনি অফিস পাই সারো ছয়টা সাতটা সকাইও পুঙ্গ আটটাও থাং অংকাই বসাবে বজর তংসে না বা ইনকাম তো খাই নাম বলে হ্যাঁ দা পর পরি লাই মতো চাকরি মা খাই লাই আমিবো আমি ফিক আসা দলসা দেড় নাই তো বাসাকে বোমা বফা খাসি আঙে দলসা দেড় নাই তো বাসাকে বা মানে সাকসাং ন ব কোনো যা কম্পিটিশন টিকিয়া ডিপ্রেশন হবো দেড় নাই তো বাসাকে বা অসা আসু গিয়া বিনা বই এক্সাম রথানি এম কম্পিটিশন আসা আসু গিয়া হাই সে বসাকি মানে মজাগ আমি বাসা দেড় দেড় নাই তো দেড়ানা লামা মাং সে গবং মা জানা লামাকে থাস থাঙিয়া ওই গবং মা সিনাই রক মানে নুগই ওয়া সঙ্গে গরং রক নিথানি বেলেগে টেক দো বোখাও ভাইকেও শিখলা রঙ মানে চারিতে সানানি বংন ভাইকেও কেফে নিয়ে ফিয়ংনানি হ্যাঁ দেবা ওয়া সুবলে সিনাই রক নাই রক
0: আবনো চাই রোগনি যে মেন্টাল স্ট্রেস দমন কাছে এনজাইটি ডিপ্রেশন হিনজাক মানে অব ফিয়া তাবু যে নুখং বাই মানে অনুখুং চাই রোগ সেমিয়া গবং মা নুখং দঙ বোমা বোফা কাহাম কাহাম চাকরি খাই দো কাহাম নুখং বড় রোগ নি বসা রোগ বো মাহাই বখা নি বেমার সাইমানো যে বখা হামিয়া সাইচুং সাইচুং উংজাক মানে দামনাই খাওয়া খাকসংমা গরে অংজাক মানে আমহাই রক বচং নগো গা আবো বদি হাই নুখুং গাই যে বোমা বো নাইচিং সামা হাই বোমা বো সামুং থাকজাক বসা বো বোফা বো সামুং থাকজাক গাই ব সাইচুং নগো টংনা নাঙ্গো গাই ব স্কুল থাঙ্গো কলেজ থাঙ্গো ফিয়াপা নগো ফাইকে সাইচুং তে বোমা বো লেংজাক বোফা বো লেংজাক বিনি যে বোমা বোফানি হামজাক মা মাননি নাংমানি বোমা বাই নাইকল জাকনা নামমানে বুফা বাই তুইদুল জাকনা নামমানে আপো মায়া আংনি বো বাক্সা বাক্সা চড়াই রক মাইঙ্গো গাইতে কাইসা হংকাই যে চড়াই রক ও যে বুমা বুফানো ওয়ালাই মানে নুকমানি সব সময় গবং মনুখং নতংবলা না অবো বরকনি লয়সি অবো নুখং কে ওয়ালাই মা সুগলাই মা তংলাই নাই নহনে

0: আমানো গুজে অব সোশ্যাল মিডিয়াতে নুভায়ো বা যে স্মার্টফোন গা অবব সয় সয় খাই যে চিনি বসারক ফুরং দিছাই মেয়া আং নং সোশ্যাল মিডিয়া ন নং নাইনাই আর যে ফাই নাই নব তামনে মানাবো খাইমালিয়া কারণ নাগো তুই টিভি সে কাইসা জায়গা তো নুফিয়াবা তাবু তো সেলফোন যত ইয়াগো ইয়াগো তাবু নয় তামো নাই তো অমো তো তাই
1: সাইমালিয়া
0: অবনো যে চাই রকনো আংখেও আনসগোতা যে চলা বসানি বোমা বোফা হানজাকাই রক যে নি নাহানকি ফানো এবার টং ফানো যে কাছে বেড়ে বসানো রেসপেক্ট নামমানে বরম নামমানে বিনি লাচিমং নামমানে অব নরকসা চলা অঙ্গে আবো নিখাই থাই ও ও ওয়ান সুখ মং রং বরক নো চাই ফ্রুনি সিমি রেওয়ে টিসান নাও
1: আবো নিনি বাসা বাসা বসা বেড়ে কে কিন বেড়ে নব হেলা চলা কে হে চলা নব হেলা পেয়া যে সমাজ তো চলাবো নাম বেড়েবো নাম হ্যাঁ যেন বিশেষকে যেন বেড়ে রক তাবো নমানে যেন তামো সংসে সাক সাক যেন বেড়েব বরম খাইজানো উপযুক্ত বলে হ্যাঁ বেড়ে হিনকাইন যে ব সারি পাং মানে সানা জরা বি থাকমালি আপ কোন কমালে বেড়ে বসাকে ব টিউশন পড়ে নাইয়া খালি বিন লোক বুমা ফমা রুথার দমানবা অসুবিধা সুবিধা অসুবিধা দমলে না থাকমায়া জরা দো ওই নাম মানে বেড়ে রং বাহাই সানামো সংতা নিজে নিজে বাসেনি বাকি মানে কেব যদি নন বেড়ে বসা রং সানামো সঙ্গ কেব যদি নন টিট গাড়ি গাড়ি খাই কোনো খাইকে বন মানে দন কে কোনো কোনো বন তাকি দি নি বসকাঙ কেব নাসি গিয়া ওই নি যে খাইয়া নামে নাই দি হ্যাঁ দেবা গেসলা রং সানামো সঙ্গ সঙ্গে সেলা বসারক নং বরং মনুষ্য ব বরং মনুষ্য হ্যাঁ দা নার চলা বেড়ে হিনে তেস্তা ওয়ানসু দি বরং মনুষ্য নন কে বলা ফানো বেড়ে দল সালামা তঙই টিট গাড়ি গাড়ি খা নন কোনো একটা কখাইমের সাকাকে নলি গেল দা বেড়ে খেয়ে বতাং সাজা তো বখে জলিয়া দেবা ববি সাকি ফান কেবেল হই নাই তাই নবন জাতির পথের সারাইবা হ্যাঁ দেবা গাবাইনো যিনি সমাজনি যেমন যেন অন্য কক সানা থাকতে গে চলা বেড়ে গে সমান বাকসাসে বিনি বডি বডি বিনি বডি স্ট্রাকচার জোদা জোদা গাবো ঈশ্বরসে কাইতরসে সানামো গাইবা হ্যাঁ দেবা নাই বেড়েব করেছো গিয়ে চালাবো করেছো গিয়া কিন্তু সমানকে টংলা যেটা নেড়ে নাইন যে সাইচং নুখাইন বন তির গাড়ি গাড়ি ও তাম খাইও লাসি রুও হানাই ফিন খাই পিকে তো নেবলে যেন সমাজ যেন বোমা সঙ্গ হানিও নাসি কি টংলাকা হ্যাঁ দেবা চালা বসানি বিরু দেব যেন একশন মানানাই তো সালসা গা ভাইন চিনি যেন চলা বসানি বোমা রোগ হাইন যেন জরা মা খাঙ্কাই বেড়ে রং ভাইকে বেড়ে রং রেসপেক্ট খাইনি যেন ফোরনানি উচিত ন বেড়ে বসানি বোমা রোগ হাইন যেন বাকসা তো চলা বাই বেড়ে বাইনি বোমা দো হ্যাঁ দা চলা কাছে বেড়ে কাছে দো বড় সাইমাঙ্গো মানে বেড়ে বসা রং শেখলা বসা শেখলান তো মাই বসা চলা শেখলা বসা শেখলান তো মাই গা ভাইকে যেন চিনি দফাও বহাইন যেন চলা বেড়ে আগে হুক খাইসা ফুরুসিমে ন চলা বাই বেড়ে বেচেন চলা বেড়ে রেসাবকে চলা হে হু হুনে যেন টাঙি ফেসি দফানি টাং বিটির হ্যাঁ দা যেন চলা সিম বখাইয়া বেড়ে সিম বখাইয়া সমান বাকসা সে আগে নিশিম ন টানি তৈথানি হিনে যত জায়গাও নাবুং ন জরা বহাইনে সঙ্গে আশা খাইও চলা বাই বেড়ে বেসং যত সমান বাকসা যেন কে বোন তলা নুগিয়া ওই যত ন বি ফ্রেন্ড ফ্রেন্ড হাইকে নব নুক থাই চলাব বেড়েব
0: আবো ন যে তাবুক চুই দমানি যে শিকলা রকব কিসাকে সুসাইড খাই সুসাইড খাই মানে নুগো তামনি হিনকাই বিদি হামজাকমা চলা বাই কক বাংলাই খাপো হামজাকমা বেড়ে আকার গলাম খাপো কেন চলা ফানংথুং বেড়ে ফানংথুং শেখলা রক বাইথাং থেয়ো আবো বো কাইসা চিনি তাবো কাইসা চায়ঙি দমানি চিনি হদাও
1: আবন্তা আবো আবো আবো ওয়ান সমসে বিয়ানি ফাই হ্যাঁ দা যেন আগে রগ আতে সুইসাইড রক কিসা কম দমসে তাও তেব সোশ্যাল মিডিয়া রগ নুগে কিসা কেন মানে বোথানা সিস্টেম তো সাইমান থামা কালাইবা গেছে তো গাম হাই হামিয়া তো মনে টাঙা মা সরংবা থৈমানি আবো ঈশ্বর চন যে আয়ুগ্রী সামগা আবো যেন সাক সাক চিনি বসানো বোথানি ককসে গরিফো আবো অনেক পাপ কালাইফো সাক সাকন সুইসাইড খাইমানি নয় নেসেকা নলি খাই নালসা মাইসিয়া দৌনি ফাইসা মাইসিয়া দৌনি হ্যাঁ দেবা আর বরফে কক সাইয়া ফান দৌনি তো ফানো থৈমানি আবো চাই আন বাকি কবং মসংসে শেখলা শেখলি রং কোনো দিন ফানো জেসুক দুঃখ নাম ফানো সাক নো আপিকা দেরারে দিই

0: sakni langma nota sasodi sak sakni phanbai
1: abo
0: ishoni thani norok mane maap khai jagla abage sang thanya no kun din phana sak sak soi chai do khai thi mena belai belai khena chaya
1: aw langma to belai khena morok haya diba baksa thangi tong na musung phan cha thangi tong manya phia ba nung ka thang tongi tongi nung tangi ka ham kreng le nung thina te kai sang kai je chung je sik চঙ্গ যে আং ও দুখন অ কষ্ট ন আংতে সৈমালিয়া হানে ফিয়াবা অবচিং মতো নাগ্রানাং ও বরক জেরাইফা নংথং অক্রাফা নংথং বি ব যে সিক সৈমান সেক আসেক ন কাইতর বন পজারো ব সৈমানিয়ানি সে কবাং রেয়া হানো অংকাই যে সিক রুও নং চং দিয়ে অব নং সৈমানো অংকাই অব নং যে সিক সৈকা হাঙ্কে অব সালচা নি সাকনি অব নর জাকনাই ও পয়ত চিং টংনা নাং হাঙ্কে অব ব চিং বুমা বুফা হানজাকনাই রক জেরাই রক ন চেরাইফুরনি সিমিন ফরঙে তিসা নামায় যে সাফা নংথং যে সিক গনাং নকনি চেরাইফা নংথং বিগ্রা নকনি চেরাইফা নংথং বিনি লংমানো সংচে তিসানালে বন বাইথং নমা ফাইট মা খাইনাই হ্যাঁ দিবা না বোমা ফান পড়ি রে নাই ফিয়াবা ব বাইথং পড়ি একা তো পাস খাইমে আবো হাই খাইন যে সামুং ফানো যে সামুংসা সাকসেস তুম না হাই ব বাইথং সে সামুং মা খাইনাই আবন বাকিন ও বোমা বুফা মা সানাই যে সাপোর্ট খাই দো নগে রুই দো নস্কাঙ থাকি আবন বাকি বাইপ্রক বাই কক বাংলাই ফানো এবার কেবাই লাচে রাজাগি ফানো কেবাই বাস বাইজাক ফানো যিনি জিনি লংমানো সাচোথাই গ্রাই আফহাই যে ফ্রুট জিন জালফাই দো আফর জিনি মা বাবা বাই এবার জিনি বাইপ্রক বাই দাকু বুকু বাই ও জিনি বখানি ও পজানো যা ব্রক বাই শের মা সানাই মা সাকাকাই সামানি না সামানি ন চিনি বখা হেলেঙ্গো তাই অব বাহাইকে আরো নি অংকরানি লামাব মানে থাকু কাই বেলেকে হামবাই বুকুকে আসমা নিনি পান্ডাও ফাইমানি বাকে তাই তাবুক ন জরাও চিনি শিকলা রকনি জং জাল রকনতি বেলেকে না খানা তো খাই সাইখানা রাখা তাই অব চিনি যে খালাই থাই অ কক সাকা যে যেসে নকুং গাইসা বাইনান থাঙি দংকাঙ্কাই অ নকুং বাহাইকে জিন বাইরিয়াউই সংজাউই নারুকমান জিন খরকসা খরকসা বড় জিন অবনো চাইতক মানো গা বাহাইকে চিনি দফানো হদানো জিন মাথাঙ্গি নারগি মানো অব চিনি যতনি ন খালাই থাই আঙ্কাই আসুক নংসিতুং তিনি চিনি কক সালাইমুং যতন কাহাম করং দংবাই দি হামবাই

আসকজারা খেরাংবার পান্দাও পুইলা রচাবুই খাঁড়িকা অমর সোয়াং কাইফেং তাবুক খানাবাইদি স্বর্ণালতা দেববর্মণি খড়াঙ্গ যাদনী রচাপুং বিনি রচাপুং খাঁতক জগে কবহরকা শঙ্কর দেববর্মা শহরকা অভিচরণ

চাষের কথা পর্বে আজকের বিষয় শতমূলী চাষ পদ্ধতি। শতমূলী একটি ঔষধি গুণসম্পন্ন অর্থকরী ফসল। বর্তমান সময়ে শতমূলী চাহিদা বাড়ছে, কিন্তু চাহিদার তুলনায় চাষ অত্যন্ত কম। শতমূলীকে অনেকে শতমূল বা শতাভরি বলে থাকেন। বাজারে এটি আয়ুর্বেদিক ঔষধি দোকানে বহুমূল্যে বিক্রয় হয়ে থাকে। এটির দুটি জাত রয়েছে, দেশি এবং লতাভরি। বীজ পড়ে এমনিতেই হয়, তবে বর্ষাকালে বীজ থেকে চারা তৈরি করে লাগানো যায়। মূল থেকে খুব ভালো চারা তৈরি হয়। এছাড়া ছোট ছোট শাখা কেটে বেডে বসিয়ে বর্ষাকালে চারা তৈরি করা হয়। বিঘা প্রতি চারা লাগে 1200 থেকে 1300। যে কোনো মাটিতে হয়, তবে দোআঁশ মাটিতে ভালো হয়। জমিতে কোনো অবস্থাতে জল না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেচ লাগে না বললেই চলে, তবে বীজ থেকে চারা লাগানোর পর 1-2 বার জল দিতে হয়, এবং মাঝে মাঝে খুব গরমের সময় চারা যদি ঝিমিয়ে যায় তবে 1-2 বার সেচ দেওয়া যেতে পারে। সারি থেকে সারি ও গাছ থেকে গাছ 1 মিটার দূরত্বে লাগানো হয়। 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, 30 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার গভীর গর্ত করতে হবে। প্রতি গর্তে 2.5 থেকে 3 কেজি গোবর অথবা আবর্জনা সার দিয়ে গর্ত ভর্তি করে রাখতে হবে। চারা লাগানোর 15 দিন আগে থেকে বর্ষা শুরুতে গর্তের ঠিক মাঝখানে চারা বা বীজ লাগাতে হবে। ফুল এবং ফলের সময় হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল মাস। বীজ সংগ্রহের সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস। ছোট ছোট মূল আলাদা করে প্যাকেট বা বেডে বসাতে হবে এবং ঘন ঘন ঝাড়ি দিয়ে জল দিতে হবে। 10 দিনের পর থেকে শাখা মঞ্জুরি বের হতে থাকবে। এরপর মূল জমিতে সরাতে হবে। শতমূলি গাছ থেকে 3য় বৎসরে কন্দ আলু তোলা হয়। ভালো করে জল পরিষ্কার করে শুকিয়ে গুদামজাত করতে হবে, এমনভাবে যেন কন্দমূল ছত্রাকের দ্বারা আক্রান্ত না হয়। 3% বোরিক অ্যাসিডের দ্রবণে 20 মিনিট ডুবিয়ে দ্রবণ ছাড়িয়ে ছায়ায় শুকিয়ে নিলে ছত্রাক আক্রমণ প্রতিরোধ করা যায়। প্রতি গাছে কন্দ আলুর ফলন 5 থেকে 7 কেজি পর্যন্ত পাওয়া যায়। বিঘা প্রতি আলুর ফলন প্রায় 10,000 থেকে 13,000 কেজি পর্যন্ত হয়। কাঠা প্রতি 1.5 থেকে 2 কেজি নিম খোল লাগানোর 40 থেকে 45 দিন বয়সে প্রথমবার এবং 75 থেকে 80 দিন বয়সে দ্বিতীয়বার গোড়ায় মাটি ধরানোর সময় জৈব সার হিসেবে ব্যবহার করলে সারের কাজ যেমন হয় তেমনি রোগ পোকাও সামাল দেওয়া যায়। কন্দ পচা মাঝে মধ্যে দেখা দেয়। এ রোগ দেখা গেলে বিঘা প্রতি আগ্রাম ট্রাইফোডার্মা ভিরিডি অথবা সুডোমোনাস ফ্লুরোসেন্ডা নামক রোগনাশক স্প্রে করলে নিরাময় হয়। শতমূলী গাছের মূল কাণ্ড উভয় অংশ ব্যবহার করা হয়। কচি ডগা খাদ্য হিসেবে, চিনি শিল্পে, সুইট মিট হিসেবে, আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। মহিলাদের জেনিটাল সমস্যা, পাকস্থলীর আলসার, মূত্রনালীর সমস্যা, গাঁটের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাবান

গানখানি শুনছিলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী অমিতা সেন।

গানখানি শুনছিলেন পঙ্কজ মল্লিকের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী চিত্রলেখা চৌধুরী।

গানখানি শুনছিলেন শান্তিদেব ঘোষের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, এবারের শিল্পী নীলিমা সেন।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ 8 ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবোর সঙ্গে ইয়ার্গি কার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদেশ সফরে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজুরিয়া।
1: চারদিকে, বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে, এক্সাইটেড। মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনেই হচ্ছে না। আমাদের যে ইতিহাস, সংস্কৃতি, আর এই দেশে কি তফাত।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র সীমান্ত পারের ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইক এই পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7 জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15 জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17 জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতি

0: নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10ই জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31শে জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেডরোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনটিডিএর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16-এর খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গত রাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

এতক্ষণ শুনছিলেন অনিতা সাহার কণ্ঠে লোকগীতি। আকাশবাণী আগরতলা এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী রুমা চক্রবর্তী।

0: আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি ও পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই অ্যাম ওয়ালসা উইলিয়ামস উইথ দ্য মিড ডে নিউজ।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে

31.5 ডিগ্রি সেলসিয়াস এবং 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 74%। আজ বেলা 11:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চাকমা গানের শিল্পী পৃথ্বীরাজ চাকমার কণ্ঠে শুনবেন গান বিকেল 5:45। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা পদ্য তালগাছ থেকে পাঠ দেবেন বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দত্ত। ঘরগৃহস্থির আসরে সন্ধ্যে 6:30 কৃষিকাজে মাটি পরীক্ষার গুরুত্ব প্রসঙ্গে ডাক্তার সৌরভ দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। ককবরক সংবাদ সন্ধ্যে 7:45। এরপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বেচিত্রা। হিন্দি ছবির গান রাত 8:15। রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী রুমা চক্রবর্তী। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রমা দাস। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 52 সেকেন্ড।

গানটি শুনলেন নিখিল ডিসোজা এবং মোনালি ঠাকুরের দ্বৈতকণ্ঠে অঞ্জনা অঞ্জনী ছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন বিল্লু বারবার ছবি থেকে, সুখবিন্দর সিং এবং সুনিধি চৌহানের দ্বৈতকণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন নিখিল ডিসোজার কণ্ঠে বস ছবি থেকে। এবারের গানটি শুনুন ডার্লিং ছবি থেকে আদনান সামি এবং তুলসী কুমারের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন এক ভিলেজ ছবি থেকে অঙ্কিত তিওয়ারির কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

সব শাখাতেই অবাধ বিচরণ করে গেছেন। আমরা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবিও বলে থাকি, তার কারণ তিনি বিশ্বকবি হিসেবেও পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য সাধনা শুরু করেন, বহু কাব্য, উপন্যাস, গল্প, গান, নাটক, প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা লিখেছেন। তার আঁকা ছবি সকলের প্রশংসা।

কাব্য, উপন্যাস, গল্প, গান, নাটক, প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনা লিখেছেন। তাঁর আঁকা ছবি সকলের প্রশংসা লাভ করেছে। তিনি বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। নোবেল পুরস্কার তিনি লাভ করেন কাব্য রচনা করে সাহিত্যে, এবং গীতাঞ্জলি যে কাব্য সেটা থেকেই তিনি প্রথম 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিনিকেতন, বিশ্বভারতী, শ্রীনিকেতন তার অক্ষয় কীর্তি। তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলি তোমরা জানো, তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি মানসী, সোনারতরী, চিত্রা, বলাকা, শিশু ভোলানাথ প্রভৃতি। এই যে শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ, সেটা থেকে নেওয়া হয়েছে তোমাদের বইয়ের এই যে তালগাছ কবিতাটি, সেটি এই শিশু ভোলানাথ থেকেই নেওয়া হয়েছে। এখন আমি দেখো তোমাদের এই কবিতাটি নিয়ে একটু আলোচনা করছি, আগে পড়ছি কবিতাটা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তালগাছ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝড় থর থর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। আচ্ছা, কবিতাটি তো পড়লাম আমি, তোমরা এরকম ধীরে ধীরে কবিতাটি বাড়িতে পড়বে। এখন দেখো কবিতাটির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু দেখি। তোমরা তালগাছ দেখেছো? তালগাছ কীরকম হয়? তালগাছ কিন্তু খুব লম্বা এবং সোজা প্রকৃতির। হয়তো তোমরা যারা একদম আগরতলা শহরের উপরে আছো, তোমরা হয়তো নাও দেখে থাকতে পারো, কিন্তু শহরতলিতে যারা যাও, বেড়াতে যাও, কিংবা আগরতলার বাইরে যারা যাও, তোমরা নিশ্চয়ই সবাই তালগাছ দেখেছো। কিংবা এখন তো ছবিও তোমরা দেখতে পাও, কিংবা তোমরা বিভিন্ন টিভিতে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চয়ই ছবিটা দেখেছো তালগাছের। তালগাছ কীরকম হয়? তালগাছ খুব লম্বা এবং সোজা প্রকৃতির। তালগাছ যখন একটা তালগাছ দেখলে তখন মনে হবে যে সে যেন আশেপাশের যত গাছগাছালি আছে তার মাথার উপর দিয়ে যেন আকাশ ছুঁতে চায়। কবিও কিন্তু সেটাই কল্পনা করছেন। কবি কল্পনার করেই কিন্তু, কল্পনার দৃষ্টিতেই কিন্তু তার এই কবিতাটি লেখা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনার দৃষ্টিতে লক্ষ্য করছেন যে তালগাছ যেন এক পায়ে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে উঁকি মারছে, সে আকাশে উঠতে চায় কিন্তু পারে না। এক সময় যখন প্রবল বাতাসে মাথার উপর থাকা পাতাগুলো যখন কাঁপে, তখন সে এই পাতাগুলোকেই পাখা হিসেবে কল্পনা করে। কে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছেন যে এই যে মাথার উপরে যে পাতাগুলো, তোমরা দেখেছো তালগাছের কথা আমি কেন বলছি, তালগাছ কিন্তু একদম মাথার উপরে সব পাতা থাকছে, আশেপাশে কিন্তু থাকছে না, সোজা লম্বা গাছটা, হ্যাঁ, কেবল মাথার উপরে কিন্তু সব পাতা। এই পাতাগুলোকে যখন বাতাস আসছে, বাতাসের প্রবল বাতাসে যখন পাতাগুলো যখন কাঁপছে, তখন কবি কল্পনা করছেন যে এই পাতাগুলোই হচ্ছে পাখা, এবং এই যে পাখা, এই পাখাটাকেই মেলে ধরছে গাছটা, সেটা কবির কল্পনা। আর এই যে কালো মেঘ ফুরে তারার দেশ এড়িয়ে তাল গাছের উর্বার স্বাদ জাগে, মানে এই পাখাটা মেলে দিয়ে সে এই তারার দেশে এড়িয়ে উর্বার তার স্বাদ হচ্ছে, ঠিক আছে। কিন্তু হাওয়া কমে গেলে গাছের ঠিক কল্পিত ডানারূপী পাখাগুলো কী হচ্ছে, কাঁপুনিও বন্ধ হয়ে যায়। তখন মনে হচ্ছে যেন ওমা, এই পাখাগুলো কিভাবে আর উঠবে, এই ডানাগুলো কোথায় যাচ্ছে। ফলে আকাশচারী যে মনটা আবার কোথায় ফিরে আসছে, মাটিতেই ফিরে আসছে, মাটির বুকেই ফিরে আসে। কবি কল্পনা করছে যে তালগাছটা যখন এত উপরে, মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ছুঁয়ে ফেলবে, কিন্তু

যখন আকাশ ছুঁয়ে ফেলবে তখন মনে হচ্ছে, এবং যখন প্রবল বাতাস আসছে তখন তার পাতাগুলি এরকম ভাবে উঠছে দেখে মনে হচ্ছে যেন পাখাগুলো মেলে ধরছে, এবং এক্ষুনি সে উড়ে গিয়ে কালো মেঘের মধ্য দিয়ে গিয়ে ফুরে এসে তারার দেশ এড়িয়ে সে উড়ে যাবে। কিন্তু যখন হাওয়া কমে যাচ্ছে তখন মনে হচ্ছে যে তা কবির যে কল্পিত ডানারূপী পাতা, এগুলিরও কাঁপুনি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন দেখছে যে পাতা কাঁপুনি বন্ধ হয়ে যাচ্ছে, গাছ তো গাছের মতোই দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে আকাশচারী মন, অর্থাৎ আকাশে উড়ে যাচ্ছে যে মনটা কবি মনে করছেন, তার মনটা আবার কোথায় ফিরে আসছে? মাটির বুকেই ফিরে আসে। এই মাটি যে তার লালন পালনকারী জননী, অর্থাৎ এই মাটি ছাড়া আমরা আর কিছুই, আমরা যতই যাই করি না কেন আমরা কিন্তু আবার মাটিতেই ফিরে আসি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই কথাটাকেই বলতে চাইছেন। বুঝতে পেরেছো তোমরা এই যে কবির এই যে চিন্তাধারাটা, কি সুন্দর কথাটা দেখো, যে বলছে যে তাল গাছটা তো এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন একদম এক পায়ে দাঁড়িয়ে, আর সে আকাশে উঁকি মারছে, হ্যাঁ, কালো মেঘ ফুরে যায়, কালো মেঘটা ফুরে যায়, একেবারে উড়ে যায়, কালো মেঘটা ফুরে গিয়ে সে একেবারে উড়ে যাচ্ছে, এবং কবি বলছে যে কোথা পাবে পাখা সে, ঠিক আছে, পাখা তো আর গাছে নেই, তো সে কোথায় পাবে? কবি কল্পনা করছে এই যে গুল গুল পাতা, এই পাতাগুলো হচ্ছে পাখা, এই এই পাতাগুলোকেই তার মেলে ধরার ইচ্ছে হচ্ছে, কবির কল্পনা, এটা কিন্তু সবটাই কবির কল্পনা। কিন্তু এই যে তার যদি ডানা থাকতো তাকে উড়ে যেতে তো কেউ না করতো না, মানা মানে হচ্ছে না, নিষেধ করা, কেউ তাকে মানা করতো না, এবং সে যখন উড়ে যেতে চাইছে, যখন জোর বাতাস গাছটা হেলছে দুলছে, পাতাগুলো সব থরথর করে কাঁপছে, তখন দেখে কবি কল্পনা করছেন যে এই পাতাগুলো হচ্ছে তার পাখা, এবং এই পাখাগুলো মেলে ধরেই কিন্তু একদম উড়ে যাবে। কোথায় উড়ে যাবে? উড়ে যাবে সে এই কালো মেঘ ভেদ করে সে তারার দেশে উড়ে যাবে। এই যে দেখো তোমাদের কবিতার মধ্যে লেখা আছে যে বাসে পাতা পত্তর ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার, ঝড় ঝড় থরথর কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও, আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। এই তারা আকা তারা কোথায় থাকে? আকাশে থাকে। এই তারাদের ভেদ করে, তারাদেরকে এড়িয়ে, হ্যাঁ, মানে তারাদের থেকে এড়িয়েও কিন্তু তাল গাছ কবি কল্পনা করছেন, এই যে আকাশে যে কালো মেঘ আছে, কালো মেঘকে ফুড়ে তারার দেশে যে এড়িয়ে কিন্তু তাল গাছ এর উড়বার স্বাদ হচ্ছে, অর্থাৎ কত উঁচুতে উড়বার স্বাদ হচ্ছে, আকাশ থেকে আকাশের থেকে আকাশে যে তারা আছে তাকে ছাড়িয়ে দিয়ে যাওয়ার কল্পনা করছে কবি এই তাল গাছকে নিয়ে। কিন্তু আবার দেখো বলছে পাশাপাশি তোমাদের কবিতার মধ্যেই দেখো বলছে, তারপরে যেন কোথা হাওয়া যেই থেমে যায়, তারপরে হাওয়া যেই থেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি, যখন একদম হাওয়া থেমে গেল তখন পাতা কাঁপাও থেমে গেল, তখন তার মনটা কোথায় ফেরে? মা যে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। বলছে এই যে মাটি, এই মাটির বুকেই ফিরে আসে। এই মাটি কি? মাটি হচ্ছে লালন পালনকারী ধরিত্রী, জননী, বুঝেছো? আমরা মা মাটি আমরা জননী বলি তো, ধরিত্রী বলি তো, তো সেটাই বলছে যে আবার সে ফিরে আসছে কোথায়? লালন পালনকারী যে জননী, যে সে কত কিছুক্ষণের জন্য যে তার মনের স্বাদগুলো, এই স্বাদগুলো ভেদ করে সে আবার মাটিতেই ফিরে এসছে। আচ্ছা, এখন তোমাদের কবিতার মধ্যে আমরা যে কবিতাটা পড়লাম সেখানে আমরা অনেকগুলো অর্থ জেনে নিই। দেখো এখানে একটা শব্দ আছে, প্রথম দেখো আকাশ। আকাশ মানে কি? এই যে আকাশ, আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে, আকাশ মানে কি? আকাশ অর্থ হচ্ছে গগন। মাটি, মাটি মানে কি? মৃত্তিকা। আরবার, এই যে আরবার তোমাদের কবিতার লাইন আছে দেখো, আরবার মানে হচ্ছে কি? এই যে ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। আরবার মানে কি? আবার। মানা, আমি আগেই বলেছিলাম মানা, মানা মানে হচ্ছে নিষেধ, স্বাদ বাসনা। পৃথিবী, পৃথিবী হচ্ছে জগৎ। ডানা, ডানা হচ্ছে কি? এই যে ডানা মেলে যাচ্ছে, ডানা মানে হচ্ছে পাখা। আর হাওয়া মানে কি? হাওয়া, বাতাস, বুঝেছো? তাহলে এখানে আর কোন অর্থ তোমরা জানো না? দেখো তো, হ্যাঁ, দাঁড়িয়ে মানে কি? এক পায়ে দাঁড়িয়ে, এক

একটাই, মানে বুঝতেই পারছো তোমরা, এক পায়ে আমাদের পা কয়টি আছে, দুটো, তো দুটোর মধ্যে একটা পা তুলে দিয়ে আর একটা পায়ে দাঁড়িয়ে থাকো, দেখো কিরকম লাগছে। ঠিক তাল গাছকে কিন্তু এরকম এক পায়ের সঙ্গে তুলনা করছে করছে যে এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছ। দাঁড়িয়ে মানে কি, সোজা হয়ে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। আর আকাশ তো বললাম আমি তোমাদের, ঠিক আছে, তাহলে ঝরঝর থরথর, ঝরঝর থরথর মানে কি, ঝরঝর বৃষ্টি পড়ছে ঝরঝর করে, তোমরা দেখছো তো, হ্যাঁ, তো এই এই যে ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, মানে থরথর করে পাতা কাঁপছে, কিসের জন্য কাঁপছে, বাতাসে, হ্যাঁ জোর বাতাস এসছে। দেখ তাহলে আজকে আমরা যে এই কবিতাটি পড়লাম, এই কবিতাটি সম্পর্কে আমরা জানলাম, এবং এই কবিতা থেকে তোমাদের কিছু ছোট প্রশ্ন আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তারপর আসবে কিছু বড় প্রশ্ন, ঠিক আছে। তো কী ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, কবি রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা সবাই জেনেছ, আমি তোমাদের আগে একটা প্রশ্ন করি, তোমাদের আমি বললাম যে কবির কাব্যগ্রন্থগুলো কী কী সেটা আমি তোমাদের বললাম, এবং কোন কাব্যগ্রন্থ থেকে আমাদের এই তালগাছ কবিতাটি লেখা হয়েছে বলতো? শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে। আর আচ্ছা, এই তালগাছ কবিতাটি কার লেখা? কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তালগাছ কোথায় উঁকি মারছে? উঁকি মারে কোথায়? আকাশে। কিভাবে? সব গাছ ছাড়িয়ে উঁকি মারছে। তালগাছের পাতা পত্তর ঝরে তালগাছের পাতা থরথর করে কাঁপলো কেন? কেন কাঁপলো তালগাছের পাতা? এই যে কাঁপে পাতা পত্তর কেন কাঁপছে বলতো? কেন কাঁপছে বলতো পাতা পত্তরগুলো? তোমরা বলতে পারবে যে মাথার উপর যখন পাতাগুলো কাঁপে প্রবল বাতাসে, প্রবল বাতাসে পাতা পত্তর সব কাঁপছে, ঠিক আছে। তাল গাছের মনের ইচ্ছা কি, মনের স্বাদটা কি বলতো? তাল গাছের মনের স্বাদ কি? মনের স্বাদ হচ্ছে কালো মেঘ ফুড়ে তারার দেশ এড়িয়ে তার উর্বর স্বাদ, বুঝেছ? পৃথিবীর কোনটিকে শেষ পর্যন্ত তাল গাছের, পৃথিবীর কোনটিকে শেষ পর্যন্ত তাল গাছের কেমন লাগলো, কোন জায়গাটাকে বলতো? পৃথিবীর কোনটিকে শেষ পর্যন্ত তাল গাছের কেমন লাগলো? তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের অনুশীলনীর মধ্যে আছে যে তাল পৃথিবীর কোনটিকে শেষ পর্যন্ত তাল গাছের কেমন লাগলো। তাল গাছ কী করছে লাস্ট অবধি সব কিছু করে, যখন পাতাপত্তর পাতার কাঁপুনি বন্ধ হয়ে গেল তখন তার এই আকাশচারী মনটা আবার মাটিতে, মাটির বুকে ফিরে এসছে, এবং এই মাটিরটাই তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো। কারণ হচ্ছে কি, এই লালন পালনকারী জননী হচ্ছে এই মাটি, বুঝেছ? তালগাছ কোথায় বেড়াতে চেয়েছিল, কোথায় বেড়াতে চেয়েছিল তালগাছ বলতে পারবে? তালগাছ কিন্তু আকাশে বেড়াতে চেয়েছিল, ঠিক আছে। তালগাছ ক পায়ে দাঁড়িয়ে আছে, কবিতার লেখা হয়েছে ক পায়ে, ক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন আমরা এখানে অনুশীলনী থেকে ছোট ছোট প্রশ্নগুলি আমরা দেখলাম, এখন আমরা দেখব এই যে বিষয়মুখী প্রশ্ন বা বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেখানে, সেখানেও তোমরা দেখো আমাদের কিন্তু এখন সবই হচ্ছে ছোট ছোট কোশ্চেন। কবি এবং প্রথম আছে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, কবি এবং কবিতার নাম লেখো। কবি কি, কবি কবিকে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতাটির নাম কি তাল গাছ, গোল গোল পাতাতে কার কি ইচ্ছাটি মেলা হয়েছে বলতো? গোল গোল পাতাতে তাল গাছের ইচ্ছাটি মেলা হয়েছে, কি ইচ্ছা, কি ইচ্ছা ছিল তার? তাল গাছের ইচ্ছে ছিল পৃথিবীর বুকে তার বাসাখানি ফেলে সে অসীম আকাশে উড়ে যাবে, আকাশের বুকে ভাসমান কালো মেঘ তার পথের বাধা হতে পারবে না, সে এই মেঘ ফুড়েই একেবারে উড়ে যাবে, সে আকাশের নক্ষত্র মণ্ডলকে এড়িয়ে অনেক দূরে অজানা ঠিকানায় পাড়ি দেবে। তো তাহলে দেখো সে মানে কোথায় এসে যাচ্ছে, আকাশের যে নক্ষত্র মণ্ডল আছে সেগুলোকে এড়িয়ে সে অজানা ঠিকানায় সে চলে যাবে, বুঝেছো? তো তোমাদের এখানে, তোমাদের এখন তোমরা জানো যে তোমাদের সব কিছু অনুশীলনীর ব্যাকরণ যা আছে তাও তোমাদের অনুশীলনীর ব্যাকরণ, তোমরা তোমাদের এই ব্যাকরণের মধ্যে পড়ছে পদ পরিবর্তন, বিপরীত শব্দ, বাক্য রচনা, শুদ্ধ রূপ, পদ পরিবর্তন, ঠিক আছে। তো আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, পদ পরিবর্তন করবে কিভাবে, যেমন মাটি, মাটির পদ পরিবর্তনে কি হবে মেটে। বিপরীত শব্দ যদি বলি, ধরো কালো, কালো হবে সাদা, ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ, এইরকম করে হবে। তো বাক্য

0: রচনা তোমরা সবাই জানো, বাক্য রচনা কোন কোনটাকে বাক্য রচনা বলছে, যে একটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা। পৃথিবী বৈচিত্র্যময়, আমাদের পৃথিবী খুবই সুন্দর, ঠিক আছে? তো মাটি, তারপরে এখানে তোমাদের আছে মাটি, মাটির বুকেই সবাইকে ফিরে আসতে, ঠিক আছে? তারপর তোমাদের আসছে গ্রামারের মধ্যে শুদ্ধ রূপ। শুদ্ধ রূপ মানে তোমাদের তিনটে চারটে বানান দিয়ে দেবে, তুমি তার থেকে যেটা সঠিক তোমরা লিখবে। যেমন রবীন্দ্রনাথ তোমাদের অনুশীলনীতে দেখে নেবে যে এখানে কিভাবে শুদ্ধ রূপটি লিখতে হয়। আর রয়েছে পদ পরিবর্তন, পদ পরিবর্তনও তোমাদের ক্লাসে করিয়ে দেওয়া হবে। তোমরা জানো পাঁচ রকমের পদ আছে, এই পাঁচটা বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া, তো এইটির মধ্যে তোমাদের কোনটা পড়ছে সেটা দেখে তোমরা করে নেবে। এখন তাহলে তোমাদের কাছে পরিষ্কার, কবিতাটির সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম, কবিতাটির মর্মার্থ বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝেছো, অর্থ বলে দিলাম, কোশ্চেন কীরকম টাইপের হয় সেটাও বলে দিলাম, আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝেছো। এবারে তোমরা বাড়িতে একটু পড়ে নেবে, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুন্দর করে সকাল বিকাল পড়াশোনা করো। যেহেতু তোমরা নতুন, পুরনো গণ্ডি পেরিয়ে নতুন গণ্ডিতে এসেছো, সেইখানে তোমরা সবাই কৃতকার্য হও, সাফল্য অর্জন করো, সেই আশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা তালগাছ সম্পর্কে পাঠ দিলেন বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দত্ত।

আকাশবাণী আগরতলায় জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘরগৃহস্থির আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী রুমা চক্রবর্তী, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রমা দাস, রাত 9:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ মানে আগরতলা, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 74%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 10.1 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, সিপাহীজলা, গোমতি, ত্রিপুরা, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার।

0: আকাশবাণী আগরতলা।
1: আমাদের সময় হতো,
2: হ্যাঁ তো ফিরে যান না নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো,
2: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি,
4: আপনি
2: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়কার। আরবিআই একথা বলে,
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
6: অন্যদেরও শিখিয়ে দিন।
0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে আজকের ঘরগৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। কৃষক বন্ধুরা, চাষাবাদে মাটি পরীক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এটি ফসলের উৎপাদনশীলতা এবং গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে। মাটির গুণাগুণ এবং উর্বরতা সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্যে মাটি পরীক্ষা অপরিহার্য। মাটি পরীক্ষার বিভিন্ন ধাপ রয়েছে এবং সেই ধাপগুলো কীভাবে পরীক্ষা করা হবে, কোথায় বা পরীক্ষা করা যায়, এই সমস্ত কিছু জানব আমাদের আজকের ঘরগৃহস্থির আসরে চাষাবাদে মাটি পরীক্ষার গুরুত্ব এই প্রসঙ্গে আলোচনার মাধ্যমে। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন সহকারী অধ্যাপক মৃত্তিকা বিভাগ ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয় ডক্টর সৌরভ দাস। ডক্টর দাস, স্বাগত আপনাকে।
1: নমস্কার।
0: এই যে মাটি পরীক্ষার কথা বললাম, তার বিভিন্ন ধাপ রয়েছে, প্রথমে সেই ধাপগুলো যদি একটু জানি, তারপর তার গুরুত্ব নিয়েও আমাদের আলোচনা করতে হবে।
1: ঠিক, একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি কৃষক ভাই ও বন্ধুদের জন্য। তো আপনি যেটা বললেন ধাপ, হ্যাঁ, কেন করব, কিভাবে করব, অনেকগুলো প্রশ্ন আছে। তো প্রথমে কেন করব একটু গুরুত্ব আরোপ করে নিচ্ছি, কারণ মাটি হচ্ছে আমরা দেখুন চোখে দেখে অনেক সময় বুঝতে পাই না আমাদের শরীরের মধ্যে কি অভাবজনিত বা কি অভাব রয়ে গেছে। ঠিক তেমনি মাটির মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান আছে, এরকম মোটামুটি 18-19 উপাদান আছে যেটা গাছ কিন্তু মাটি থেকে নিয়ে থাকে। তো সেই উপাদানগুলো আছে কি না সেটার জন্য আমাকে পরীক্ষা করতে হবে মাটিটা। প্রতি 2 বছর অন্তর অন্তর একবার করে আমার মাটির পরীক্ষা করতে হবে। তো কারণ করলে কি হবে, আমার মাটিতে কি কি খাবার রয়ে গেছে, কি কি খাবার হয়তো অভাব আছে, কিছু খাবার হয়তো বেশি আছে, তো সেই দিক থেকে কিন্তু আমি সবগুলো আমি জানতে পারবো কি কি খাবার অভাব রয়েছে এবং কি কি খাবার আমার দিতে হবে। তো ধাপ বলতে কিছুই না, আপনার যখন মূল জমিটা আছে 1-2 কানে জমি যদি থাকে, মোটামুটি প্রতিখানে থেকে 10-12 জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যেখানে আমরা কৃষি চাষ করি মানে আয়

0: থেকে নয়, যেখানে আমরা জমি মূল জমি থেকে এখানে আমরা চারা রোপণ করি, সেই জায়গা থেকে 10 থেকে 12টা জায়গা থেকে আমরা বিভিন্ন স্পট থেকে মাটি সংগ্রহ করে একটা জায়গায় নিয়ে আসব। তো প্রত্যেকটা জায়গায় আমাদের কী করতে হবে, প্রথম যে জায়গাটা আমি নেব সেই জায়গাটা একটু কোদাল দিয়ে আমি একটু উপরটা একটু ঘাস টাস যদি থাকে সেটা একটু পরিষ্কার করে আমি মোটামুটি 6 থেকে 10 ইঞ্চি গভীরতায় মাটিতে যদি আঘাত করি দুই দিক থেকে, তাহলে আমার ভি আকৃতির একটা মাটির আমি স্তূপ পাবো। তো সেই ভি আকৃতির প্রত্যেকটা 10 থেকে 12টা জায়গা থেকে আমি প্রত্যেকটা সেই স্তূপ মোটামুটি ধরুন 1 থেকে 2 কেজি আমাকে একটা জায়গায় করে সবগুলো মাটি এখানে আনতে হবে, 10 থেকে 12 জায়গার যে মাটিটা সেখানে আমি একটা ধরুন পলিথিন, পরিষ্কার পলিথিনের মধ্যে এগুলো ছড়িয়ে দিলাম। তারপর ধরুন এখানে কিছু আগাছা থাকতে পারে, কিছু কাঁকড় ইট পাথর যদি থাকে আমরা সেগুলো বর্জন করে দেব। তারপর আমরা কি করব, মাটিগুলো মিশ্রণ করে মোটামুটি আমরা কোয়ার্টারিং পদ্ধতি বলি, মিশ্রণ করে ছড়িয়ে তারপর আমরা কোনাকুনিভাবে দুটো আঙুল দিয়ে দাগ দিলাম। তার ফলে কী হয়, দুটো পার্ট হয়ে গেলো, তাহলে আমরা একবার ডায়াগোনালি আমরা কোনাকুনিভাবে 4টে দাগ দিলাম, দেওয়ার পরে আড়াআড়িভাবে, তার ফলে ওই দুটো পার্ট আমরা রেখে দেবো আর দুটো পার্ট আমরা আবার জমিতে দিয়ে দিলাম, সেটা দরকার নেই। তো সেভাবে ভালো করে মিক্সিং করে কোয়ার্টারিং পদ্ধতিতে আমরা মোটামুটি ধরুন ওই 400 থেকে 500 গ্রাম মাটি আমরা সংগ্রহ করে, ধরুন মাটির ব্যাগও পাওয়া যায় বা কাগজের পলিথিন, প্লাস্টিকের পলিথিনও আমরা রাখতে পারেন পরিষ্কার পলিথিনে নিয়ে, সেটা আমরা 500 গ্রামের মতো মোটামুটি একটা নমুনা আমরা সংগ্রহ করে নিলাম। সেখানে আপনি সেই মাটিটা যখন নিয়ে আসবেন পরীক্ষাগারে বা নিকটবর্তী কৃষি আধিকারিকের কাছে যখন দেবেন, তখন সেখানে কিন্তু আপনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। সেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, গ্রাম, জেলা, তহসিল, তাছাড়া আপনি কী চাষ করতে চাইছেন সেটা কিন্তু তত, বা আপনি আগে কী লাগিয়েছেন, আপনি কী লাগাতে চাইছেন সেই বিষয়ে কিন্তু সেই তথ্যগুলো ওরা রাখবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু সুপারিশ দেবে। আপনি ধরুন প্রত্যেকটা গাছের খাওয়ার কিন্তু আলাদা আলাদা রকম চাহিদা রয়ে গেছে, তো আপনি ধান লাগালে একরকম, সবজি লাগালে একরকম, তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু সুপারিশগুলো দেওয়া থাকবে। তারপরে আছে ধরুন সার, আমরা তো সাধারণত প্রথম চাষের সময় একটা দেই, শেষ চাষে একটা দেই, তারপরে ধরুন এই চাপান সার হিসাবে দেই আমরা, ধরুন গাছ লাগানোর 30 থেকে 35 দিন পর আমরা একটা দিই চাপান সার হিসাবে। সাধারণত নাইট্রোজেন সার আমরা দিই, সেটা কতদিন বাদে দেবেন, কখন দেবেন, সে সব কিন্তু বিবরণ আমরা পেয়ে যাবেন, এবং ঠিক কত পরিমাণে দিতে হবে ইউরিয়া, SSP, তারপর পটাশ সার, সেটার পরিমাণও দেওয়া থাকবে আপনার জমির আয়তন অনুযায়ী। তো সেই দিক থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই বন্ধুরা শুধু মাটির নমুনা পরীক্ষা করে যে আমি 2 বছর অন্তর অন্তর আমি রিপোর্টটা নিয়ে থাকি, সেটা কিন্তু আমার মাটির মধ্যে কী কী খাওয়ার রয়ে গেছে, কী কী খাওয়ার নেই, এরকম হতে পারে আপনার মাটিতে ধরুন আপনি ইউরিয়া দিয়ে গেছেন আগের, মানে যে প্রথম সারটা লাগিয়েছেন বা ফসলটা এখন জাস্ট যেটা তুললেন সেখানে আপনার হয়তো ইউরিয়া সার দেওয়ার ফলে নাইট্রোজেন কিছুটা মাটিতে রয়ে গেছে, সেটা পরবর্তী চাষ হয়তো আপনার নাও দিতে হতে পারে, সেটা কিন্তু পরীক্ষা করলে আপনারা জানতে পারবেন। তাহলে কি আমরা দুটো লাভ, একটা হচ্ছে কি বেশি পরিমাণে যদি আমরা সার ব্যবহার করি মাটির কিন্তু ক্ষতি হয়, তাছাড়া কিন্তু আমরা আর্থিক দিকেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আপনার যে ইনপুট কস্ট আপনার খরচটা বেড়ে যাবে। তো সেদিক থেকে আমরা দুটো লাভ হচ্ছে, দেখুন আপনার মাটির স্বাস্থ্যটা ঠিক রইলো, তাছাড়া আমার আর্থিক দিক থেকে কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে।
1: আচ্ছা, এই পরীক্ষার মাধ্যমে তাহলে জানা যাচ্ছে যে মাটিতে কিসের অভাব রয়েছে, কোন জিনিসটা বেশি রয়েছে, যেটা বেশি রয়েছে সেটা নতুন করে প্রয়োগ করার প্রয়োজন নেই, যেটা কম রয়েছে সেটা আমি প্রয়োগ করব এবং মাটির স্বাস্থ্যটাকে ঠিক রাখব।
0: ঠিক,
1: আচ্ছা, এটা তো গেল মাটির স্বাস্থ্য রক্ষার যে ব্যাপারটা, এছাড়া আর কী কী ব্যাপার রয়েছে?
0: হ্যাঁ দেখুন, আরেকটা জিনিস আমরা যখনই কিন্তু এই মাটির স্বাস্থ্য নিয়ে বলছি, আমরা জানি দেখুন এই মাটির কেন স্বাস্থ্য নিয়ে এখন সচেতনতা, ভারত সরকারে কিন্তু অনেক রকম স্কিম চালু করেছে যাতে করে আমাদের যে মাটির স্বাস্থ্য, আমরা কিন্তু মাটি নিয়ে খুব কম লোকই আমরা ভাবনা চিন্তা করি, রোগ পোকা নিয়ে কৃষক ভাই বন্ধুর চিন্তিত হন, কিন্তু মাটিটা সেটা আমরা কিন্তু বুঝতে পারি না আমরা কতটা চিন্তিত, সেটা কিন্তু ভাবার দিন এসে গেছে। কারণ মাটির স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফলন বন্ধ হয়ে যাবে,
1: সেটাই
0: আমাদের ত্রিপুরায় কিন্তু সেদিক থেকে অনেকটা ভালো জায়গায় রয়ে গেছে। আপনি যদি পাঞ্জাব হরিয়ানার দিকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা সময় ওরা সার ব্যবহার করার ফলে কী হয়েছে, আজকে কিন্তু ওদের মাটিটা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। এখন যেই পরিমাণে ফসল ওরা পেতো আগে সেই পরিমাণ ফসল কিন্তু ওরা পাচ্ছে না। তাহলে আমাকে কিন্তু স্বাস্থ্যটা সেটা বজায় রাখতে হবে, যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে কী হয়, স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে আমরা কিন্তু কার্যক্ষমতা ঠিকঠাক থাকে, আমাদের এই সব ঠিকঠাক থাকে। তো ঠিক মানে মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি কিন্তু ফসল ঠিকঠাক পাবেন না, তো সেটা অনেক সময় বোঝা যায় না কিন্তু।

0: এই জন্য আমরা বলি যে মাটির স্বাস্থ্যটা আমরা দেখুন, মাটির মধ্যে আমরা যখনই কোনো খাবার বা সার দিই সেটা কিন্তু তৈরি হয়, মাটিতে কিন্তু তৈরি করে, কারা করে, আমাদের মাটির মধ্যে অনেকগুলো জীবাণু আছে, বন্ধু জীবাণু, সেই বন্ধু জীবাণু কিন্তু বিস্তার খুবই দরকার। এবং সেই বন্ধু জীবাণু আপনার একটা কৃষক ভাইয়ের জমিতে কীভাবে আসবে বা আমরা কীভাবে বুঝবো এই জমিটাতে জীবাণু বেশি আছে, বন্ধু জীবাণু, যখন আমরা সাধারণত কৃষক ভাইয়েরা জানি যে আমরা জৈব সার, গোবর সার, কেঁচো সার, যেগুলো কালো বা বাদামি রঙের হয়, মাটিটা যদি আমরা জানি যে কালো বাদামি রঙের হলে বা ব্রাউন কালার হলে কী হয়, মাটিটা জমি সাধারণত ভালো, সেটা কিন্তু লাল মাটি থেকে কিন্তু অনেকটা ভালো, যখনই মাটির কালারটা কালো হয়। তো কেন মাটির কালার কালো কালো হওয়ার কারণ কী, তার মানে এখানে জৈব পদার্থ বেশি আছে বা জৈব কার্বন আমরা বলতে পারি, জৈব কার্বন যেই মাটিতে বেশি থাকে সেই মাটিতে কিন্তু জীবাণুর সংখ্যাও বেশি থাকবে, এবং
1: আচ্ছা,
0: জীবাণুই কিন্তু আমাদের খাবারগুলো রূপান্তর বা তৈরি করতে সাহায্য করে। আমরা যেমন আমাদের ঘরে মা ও বোনেরা আমরা যখন আনি, রান্না করার পরে আমরা কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হওয়ার পরে আমরা খেতে পারি, ঠিক তেমনি মাটিতেও কিন্তু সার দেওয়ার পরে সেগুলো গ্রহণযোগ্য করতে গেলে আমাকে কিন্তু মাটিতে জীবাণু অবশ্যই থাকতে হবে। এবং জীবাণু কীভাবে আনবো, আমরা আজকাল দেখছেন যে কৃষক ভাই ও বন্ধুদের বিনামূল্যে আমরা জীবাণু সার, আপনারা শুনেছেন এজোটোব্যাক্টার, এজোস্পাইরেলিয়াম, রাইজোবিয়াম, হ্যাঁ, সরকার থেকে কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে, কারণ কি এগুলো কিন্তু খাবার নয়, এগুলো হচ্ছে জীবাণু, যে জীবাণুগুলো দিলে আপনার কিন্তু মাটির মধ্যে যে বন্ধু জীবাণু যেটা বলি সেটার কিন্তু সংখ্যা বেড়ে যাবে, এবং বন্ধু জীবাণু যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার শত্রুর জীবাণু যেগুলো আছে রোগ পোকা আক্রমণ করলে সেগুলো কমে যাবে বা সেগুলো দমন করতে সাহায্য করবে। তো সেই দিক থেকে এটা একটা বললাম যে জীবাণু সার আমরা ব্যবহার করব অবশ্যই, তো কারণ জীবাণুটা কিন্তু খাবারটা তৈরি করতে সাহায্য করছে। এবং আর
1: হ্যাঁ, আমরা অনেক সময় যেটা দেখে থাকি, অনেকেই বলে থাকেন যে খরচা তো কম করলাম না কিন্তু ফলনটা পেলাম না। অনেক ক্ষেত্রেই দেখা যায় গাছ বড় হয়েছে কিন্তু ফল আসছে না। তো আসল ব্যাপারটা হচ্ছে আমরা মাটিটা পরীক্ষা করি না বা করে নিই, যার জন্যে এই এই যে ব্যাপারটা হচ্ছে আমরা ফলনটা ঠিকভাবে পাচ্ছি না। তাই প্রতিটা চাষের আগে আমাদের মাটিটাকে পরীক্ষা করে নিতে হবে, মাটির স্বাস্থ্যটাকে পরীক্ষা করে নিতে হবে, তারপরেই হয়তো বা আমরা সঠিকভাবে যদি চাষটা করি এবং সঠিক ফলনও আমরা অবশ্যই পাবো, তাই তো? তো এই জায়গায় দাঁড়িয়ে মাটির পুষ্টি উপাদান কীভাবে আমরা নির্ধারণ করব?
0: ঠিক ঠিক, ভালো একটা প্রশ্ন করলেন। দেখুন, আমি প্রথমে যেটা বললাম, মাটির থেকে কিন্তু আমরা কিন্তু গাছকে সরাসরি খাওয়ার দিতে পারি না। গাছকে খাওয়ার দিতে গেলে আমরা কোথায় খাওয়ার দিতে হবে, মাটিতে খাওয়ার দিতে হবে। এবং ওই যে বললাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনটে উপাদান বাদে এই তিনটে উপাদান গাছ আবহাওয়া থেকে নিয়ে নিচ্ছে, বাতাস থেকে নিয়ে নিয়ে, বাকি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, দস্তা, ঠিক আছে, মোটামুটি 15 থেকে 16টা খাবার কিন্তু আমাকে মাটিতে দিতে হবে। কিন্তু আমরা খুবই মানে এটা আমরা কৃষক ভাই ও বন্ধুরাও জানি, আমরা কিন্তু তিনটে সারই সাধারণত দিয়ে থাকি মাটিতে, সেটা আমরা জানি, ইউরিয়া সার, SSP আর পটাশ সার আমরা দিই, কিন্তু অনুখাদ্য সার এগুলো কিন্তু আমরা দিই না, বা অনেক কৃষক ভাই বন্ধুরা জানেনও না সেটার ব্যাপারে। তো কিন্তু সেই খাবারগুলো কিন্তু আমাকে দিতে হবে, সেগুলো হয়তো কম পরিমাণে লাগে কিন্তু সেটা আমাকে মাটিতে থাকতে হবে বা আমাকে দিতে হবে। কেননা আপনি যে বললেন যে প্রশ্নটা, অনেক সময় গাছ বড় হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে বা গাছের যে উপরের অংশটা সেটা মুচকে যাচ্ছে, ঠিক আছে না, গঠন ঠিকভাবে হচ্ছে না গাছে, সেটা কিন্তু অনুখাদ্যের অভাবে। এবং আমাদের ত্রিপুরার যে মাটি অম্লত্ব, বৃষ্টি বেশি হওয়ার ফলে আমরা এখনও দেখছি অক্টোবর, সেপ্টেম্বরের শেষেতে, অক্টোবরে কিন্তু আমরা বৃষ্টি পরিলক্ষিত হয়, তার মানে কি বৃষ্টি বেশি হওয়া মানে কি আমাদের কিন্তু মাটির মধ্যে যে দ্রবণীয় যে জিনিসগুলো সেটা চলে যাচ্ছে, আর যেগুলো দ্রবণীয় নয় সেটা থেকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু রয়েছে আয়রন, অ্যালুমিনিয়ামের মাত্রাটা বেশি থেকে যাচ্ছে। তো আমাকে কী কী দিতে হবে সেখানে মাটিটা, তার ছাড়া আমার যে অম্লত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু ওই যে বললাম চুন ব্যবহার করা খুবই দরকার আমাদের ত্রিপুরার মাটিতে, বিশেষ করে যারা সবজি চাষ করছেন, প্রতি 2 বছর অন্তর অন্তর একবার কিন্তু চুন দিতে হবে। চুন দিলে কী হয়, আমাদের ত্রিপুরার মাটিতে ক্যালসিয়ামেরও কিন্তু অভাব রয়ে গেছে, চুনের মধ্যে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি চুন দিয়ে মাটির অম্লত্বটা আমরা কমাচ্ছি। তাছাড়া আমাদের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা রয়েছে ত্রিপুরার মাটিতে, সে ক্যালসিয়াম আপনারা দেখুন, ক্যালসিয়াম না হলে কিন্তু গাছের যে গঠনটা ঠিকঠাকভাবে হচ্ছে হবে না, তো গঠন যদি ঠিকঠাক হয় আপনি কিন্তু ফলনটাও ঠিকঠাক পাবেন, তাহলে চুনের মাধ্যমে আপনারা কিন্তু ক্যালসিয়ামও পেয়ে যাচ্ছেন। এবং চুন দেওয়ার সময় একটা আছে, যখন তখন কিন্তু চুন দিলে হবে না, আমরা যখন জমি থেকে ফসলটা তুলে নিলাম তখন মাটিটা যখন পড়ে থাকে তখন আপনি ফসল তুলে নেওয়ার

0: পরে যখন যদি মাটিতে তস থাকে, জল থাকে, ভালো চুনটা ছড়িয়ে দেবেন। চুনটা অনেক সময় শক্ত হয়ে যায়, সেটা আপনারা পরীক্ষা করে নেবেন বা মানে দেখে নেবেন চুনটা ঠিকঠাক। চুনটা হাতে নিয়ে একটু জল দিলে গরম হয়, চুনটা পরীক্ষা করার একটা মানে খুব সহজ পদ্ধতি। সাদা জিনিস হলেই তো চুন নয়, সেটা একটু হাতে নিয়ে জল দিয়ে দেখবেন, যদি গরম হয় তার মানে চুনটা ঠিকঠাক আছে। তো সেই চুনটা আপনার যদি শক্ত হয়ে যায়, একটু গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দেবেন, এবং মাটিতে তো জল থাকে ভালো কথা, আর যদি জল না থাকে একটু জলের ব্যবস্থা করবেন, কারণ চুন দিয়ে যদি মাটিতে জল না থাকে চুনের কাজ হবে না।
1: আচ্ছা,
0: তো সেই চুনটা দেওয়ার পর আপনার 2 থেকে 3 সপ্তাহ মাটিটা বিশ্রাম করে নিন বা রেখে দিন।
1: মাটির মধ্যে অম্লতা বা ক্ষারত্ব যেটা রয়েছে এটা দূর হবে চুনের মাধ্যমে।
0: ইয়েস, হ্যাঁ ঠিক বল।
1: আচ্ছা, এটা গেল তাহলে মাটির যে পিএইচ, সেই পিএইচের মান,
0: মানটা একদম সঠিক পরিমাণে ঠিকঠাক।
1: তাহলে এরপর সার এবং অন্যান্য যে সমস্ত উপাদান রয়েছে, একটু আপনি বললেন যে জৈব সারের কথা, সেটা একটু বেশি করে, বা জীবাণু সারের কথা বললেন আপনি, এগুলো প্রয়োগের মাধ্যমে আমরা মাটিটাকে, মাটির স্বাস্থ্যটাকে ফেরাতে পারি। এছাড়া আর রাসায়নিক কোনো পদ্ধতি রয়েছে কি?
0: দেখুন, আমরা রাসায়নিক সার তো আমরা দিই, তো আমাদের এখন বিজ্ঞান, বিশিষ্ট বিজ্ঞানীরা আমরা গবেষণা করে দেখেছি যে আমাদের যে ফলনটাও যাতে বেশি থাকে, মাটির স্বাস্থ্যটাও যেন ঠিক থাকে, সেই দুটো দিক থেকে রক্ষা করতে গেলে আপনার কী করতে হবে, ওই যে আমরা রাসায়নিক সারের ব্যবহার করব, পাশাপাশি আমরা জৈব সার বা জীবাণু সারও ব্যবহার করবো। আপনার যদি মাটি পরীক্ষা করা বলে আপনার 10 কেজি নাইট্রোজেন সার বা ইউরিয়া সার লাগবে বা নাইট্রোজেন লাগবে, সেটা আমি কী করবো? ধরুন মোটামুটি 6 থেকে 7 কেজি আমরা ইউরিয়ার মাধ্যমে দিলাম, বাকি 3 থেকে বা 2 কেজি যেটা রলো সেটা আমরা গোবর সার, কেঁচু সার, ঠিক আছে, জৈব সার, তারপর আমরা সবুজ সার, সেই সারগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রয়োগ করব। তাতে করে কী হবে, আপনার ফসলটাও ঠিক থাকবে, হ্যাঁ ফসলের পরিমাণ মানে আপনার যে ফসলের মানে চাহিদাটা, প্রোডাকশনটাও ঠিক থাকবে, তাছাড়া ফলনটাও ঠিক থাকবে, এবং আরেকটা জিনিস যেটা হলো আপনার মাটির স্বাস্থ্যটাও ঠিক থাকবে, যাতে করে আপনার পরবর্তী ফসল বা ভবিষ্যতে যেন আপনার সেই সঠিক ফসলটা আপনি পেয়ে যান ওই একই মাটি থেকে, সেটা আপনার বজায় থাকবে। আরেকটা যেটা বললেন আপনার জীবাণু সার, জীবাণু সার আমি বললাম যে মাটি সার দেওয়ার পরে কিন্তু গাছ কিন্তু খাবার, এই যে জীবাণুগুলো আছে সেটা কিন্তু খাবার তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। তো সেই খাবারগুলো কিন্তু আমরা যদি জীবাণু না থাকে, আমরা যেমন এই যেটা বললাম জৈব সারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, জৈব কার্বন আমরা বলি, ওই কার্বনটা কিন্তু বেড়ে যায় মাটিতে। কার্বনের মাত্রা বাড়ানো মানে কি, আপনার মাটিতে কিন্তু জীবাণুর সংখ্যা বেড়ে গেল, যার ফলে কী হবে, আপনার কিন্তু ফসলটা সঠিক ফসল পাবে। এবং আরেকটা যেটা বললাম আপনার কৃষক ভাই বন্ধুরা, অনুখাদ্য সার বা মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার আমরা বলি, অনুখাদ্য সার, সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এবার আমরা বলতে পারেন এটা দেব, অনেকগুলো সারের নাম বললেন, সেটা কিন্তু মিশ্রণভাবেও আমরা পেয়ে থাকি, মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার, ঠিক আছে, মিক্সচার হিসেবে পেয়ে যাবেন আপনি এখান থেকে, প্রায় 6 থেকে 7 রকমের অনুখাদ্য মিশ্রিত থাকে, সেটার প্রয়োগ কিন্তু খুবই কম লাগে। ধরুন মোটামুটি কানে প্রতি আমাকে 5 কেজি দিলেই হবে, ঠিক আছে, সেটা কিন্তু বেশি প্রয়োজন হয় না, কিন্তু আমার কিন্তু দেওয়া দরকার। তার ফলে কী হবে, আপনার যে ওই যে অনুখাদ্যজনিত অনেক কিছু অনেক রোগ দেখা যায়, আমরা হয়তো অনেক সময় ভুল ভাবি যে আমরা রোগ হয়ে গেছে গাছে ওষুধ দিচ্ছি, কিন্তু সেটা না, কিন্তু ওই যে পাতা অনেক সময় উপরের অংশটা ঝরে যাওয়া বা ফুলটা পড়ে যাওয়া, আমরা অনেক সময় রোগ পোকার আক্রমণ ভেবে ওষুধ স্প্রে করি, সেটা না, সেটা কিন্তু খাওয়ার, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়ার অভাবে কিন্তু সেই রোগগুলো আমরা পরিলক্ষিত হয়।
1: এই যে শীতকাল আসছে, শীতকালীন সবজি ইতিমধ্যে চাষ শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে মূলো বলুন বা ডাটা শাক বা এই জাতীয় যে সবজিগুলো, মূলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে সেটা বৃদ্ধি হলো না, একদমই মানে সরু রয়ে গেল এবং সেটা খাওয়া যাচ্ছে না ওইভাবে। হ্যাঁ, হয়তোবা কৃষক বলছেন যে আমি তো সার ঠিকঠাক প্রয়োগ করেছি কিংবা জলসেচও দিয়েছি, তারপরও হলো না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে মাটিটা উনি পরীক্ষা করেননি, সেটাই তো।
0: ঠিক ঠিক, দেখুন ওই যে বলেন মূলো চাষ, মূলো চাষ করতে গেলে কী হবে, আমাকে কিন্তু মাটিটা একটু ফুরফুরে রাখতে হবে, তাই না? আবার আমরা দেখছি যে বেশি চাষ দিলে কী হবে, মাটির গঠনটা ভেঙে যায়। তাহলে আমরা যেগুলো কোল ক্রপ, যেগুলো রুট ক্রপ আমরা বলি, যেটা মাটির নিচে থেকে আমরা নেব, সেই মাটিটা নর্মাল যে সবজি চাষ, যেটা ধরুন টমেটো বা আলু যেগুলো উপরে হয়, সেখানে চাষটা একটু কম দিলেও হয়, কিন্তু আপনার মাটির নিচে যেই চাষবাসগুলো মানে রুট ক্রপস আমরা থাকে, সেখানে কিন্তু চাষবাসটা আমরা 10 ইঞ্চি ভালো করে চাষটা দিতে হবে, এবং জৈব এই যে বললাম এই জৈব সার ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, মাটিটা ফুরফুরে থাকবে, তার ফলে কী হবে, আপনার যে গঠনটা বৃদ্ধি হতে, এই যে শিকড়টা, সেটা কিন্তু বৃদ্ধি

0: হলে কি আপনার কিন্তু সাইজটাও বড় হবে, ফলন যেটা আছে যেমন বাদাম আছে সেটা মাটির নিচে হয়, তো সেই সাইজগুলো অনেকটা বেড়ে যাবে। তাহলে মাটিটাকে আমাকে ফুরফুরে রাখতে হবে, এবং ওই যে বললাম এই জৈব সার ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা দেখি লাল মাটিতে বা ক্লে আঠা মাটি জাতীয় যে মাটিগুলো আছে সেখানে কিন্তু কি হয়, জল থাকলে মাটি কিন্তু জল ধারণ ক্ষমতাটা বেশি, বা যদি জল যদি কমে যায় মাটিটা কিন্তু শক্ত হয়ে যায়, যার ফলে কিন্তু গঠন হচ্ছে না শিকড়ের বা আপনার ফসলের। তো
1: একদম
0: সেই জন্য কিন্তু মাটিটা একটু ফুরফুরে রাখতে হবে। তাছাড়া আমরা গাছের শিকড় কিন্তু শ্বাস প্রশ্বাস নেয়, সেখানে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে কিন্তু গাছের গঠন হবে না, শিকড়টা
1: একদম
0: কিন্তু ঠিকঠাক গঠন করতে পারবে না। সেই জন্য আমাকে একটু ভালোভাবে জৈব চাষ যদি আমরা ভালো করে মিশ্রণ করি, কেউ মাটিটা ফুরফুরে থাকলে আপনার চাষবাস অবশ্যই ভালো হবে।
1: মানে আমার প্রত্যেকটা চাষের আগে মাটিটা অন্তত একটু পরীক্ষা করিয়ে নিতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটা কোথায় পরীক্ষা করবে?
0: হ্যাঁ ঠিক ভালো বলেছেন। দেখুন বললাম তো আপনার, প্রথমে বললাম যে কীভাবে কালেকশন করবেন, করার পরে আপনারা মোটামুটি 500 গ্রাম মাটি আপনারা দেখুন। আমাদের প্রত্যেকটা জেলাতে এখন কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়ে গেছে, প্রতিটা জেলাতে 8টা জেলাতেই
1: আচ্ছা
0: নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু আমাদের মাটি পরীক্ষা করার যথেষ্ট সুযোগ রয়ে গেছে এবং সুবিধা রয়ে গেছে। তাছাড়া তারপরে যদি না পারেন, আপনার নিকটবর্তী যে BLW বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা কৃষি সহায়ক আছেন বা নিকটবর্তী কৃষি আধিকারিক আছেন আমাদের, ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরা হয়তো আপনার মাটি থেকেই সংগ্রহ করবে, বা আমাদের সয়েল টেস্টিং ভ্যানও আছে কিন্তু
1: হুম
0: আমাদের এই কৃষি দপ্তরের আন্ডারে, সেটা কিন্তু আপনার ওরা গিয়ে আপনার মাটি পরীক্ষা করে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয়। যে সয়েল টেস্টিং ভ্যান আছে সেটা সাধারণত যদি আমরা গাছ লাগানোর পরে যদি কোনো রোগ বা খাওয়ার অভাব দেখা যায় তখন কিন্তু সেটা যায়। তাছাড়া আপনি যদি প্ল্যান করে করেন মাটি পরীক্ষা, তাহলে ওই যে বললাম সংগ্রহ করে আপনি নিকটবর্তী কৃষি আধিকারিক আছে, BLW আছেন, কৃষি সহায়করা আছেন, তাছাড়া আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে প্রত্যেকটা জেলাতে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই যোগাযোগ করার সময় কিন্তু আপনারা কিন্তু কিছু ইনফরমেশন আপনারা কালেক্ট করবে, যাতে করে যদি আপনি নাও পান আপনার মোবাইল নাম্বারটা নথিভুক্ত করবে, যখন রিপোর্টটা আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে পেতে পারেন, তাছাড়া আপনি হাতে নাতেও পেতে পারেন। এবং আগামী দিনে এই মাটির স্বাস্থ্য পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে, কৃষক ভাইরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন
1: হুম হুম
0: যেমন ভর্তিকাগুলো পাচ্ছেন, সার বীজ বা বিভিন্ন যন্ত্রাংশ কিনতে গেলে পাওয়ার টিলার, যে সার যাই পাচ্ছেন বীজ থেকে সার কৃষি ইনপুটগুলো যেগুলো পাচ্ছেন আপনারা, সেই ভর্তুকি পেতে গেলে কিন্তু আপনাদের কিন্তু এই মাটির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অবশ্যই থাকতে হবে।
1: খুব গুরুত্বপূর্ণ
0: হ্যাঁ
1: একটা
0: হ্যাঁ
1: মানে
0: হ্যাঁ
1: কথা আপনি শেয়ার
0: হ্যাঁ
1: করলেন
0: সেটা
1: যে মাটি পরীক্ষার যে সার্টিফিকেটটা,
0: বাধ্যতামূলক হতে
1: হ্যাঁ,
0: যাচ্ছে এটা।
1: সেটা যদি না থাকে তাহলে আপনি সাবসিডিটা পাবেন না।
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনার ভর্তুকি বা সাবসিডি পেতে গেলে এই মাটি পরীক্ষার সার্টিফিকেটটা অবশ্যই
0: রিপোর্ট,
1: লাগবে।
0: হ্যাঁ সয়েল হেলথ রিপোর্টটা অবশ্যই
1: হ্যাঁ,
0: করাতে হবে প্রতি
1: সেক্ষেত্রে
0: 2 বছর
1: যারা
0: অন্তর।
1: করছেন না তারা মনে রাখবেন যে মাটি পরীক্ষাটা অবশ্যই করিয়ে নিতে হবে। আমাদের সময় প্রায় শেষের দিকে, সব শেষে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে পরিবেশের উপর যে একটা দূষণের প্রভাব পড়ে, মাটি পরীক্ষার মাধ্যমে কি সেটা কমানো সম্ভব?
0: ঠিক একদম ঠিক। দেখুন আমরা যাই দেই, আমাদের যাই কিছুদিন আগে ফ্লাড হলো, কী হচ্ছে কৃষক ভাইয়ের জমি কিন্তু অন্য জল মাধ্যমে কিন্তু অনেক কিছু আমাদের জমিতে চলে এসছে, বা আমার মূল জমি যে মাটি জানানোতে কি উপরস্তরে মাটিটা কিন্তু সবচেয়ে উর্বর থাকে, সেটা যদি ধুয়ে চলে যায় তাহলে কিন্তু আমার সবটাই চলে গেল খাবার। সেই যে আমরা যে যাই ওষুধপত্র দিচ্ছি মাটিতে বা স্প্রে করছি ওষুধগুলো, ঠিক আছে না, সেগুলো কিন্তু বিষ, আমরা বিষ দিয়ে কিন্তু বিষ মারা হয়, ঠিক আছে না। তো এই সব কিছু দেওয়ার পরে বৃষ্টির পরে কি মাটিতেই কিন্তু সেই যে আমাদের বিভিন্ন ধরনের উপাদানগুলো ক্যাডমিয়াম লেড দেবেন, যে আপনার মাটিতে এই জিনিসগুলো রয়ে গেছে সেটা।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, তাই শেষ করবো আজকের মতো এই আলোচনা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চাষাবাদে মাটি পরীক্ষার গুরুত্ব এই প্রসঙ্গে আমরা একটি আলোচনা শুনছিলাম, আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন সহকারী অধ্যাপক মৃত্তিকা বিভাগ, ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়, ডক্টর সৌরভ দাস।
2: এখন ঘর গৃহস্থীর আসরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মালতী মহন্ত।

গানটি শুনলেন তরুণী সেনগুপ্ত সেন মহন্তের কণ্ঠে। ঘরগৃহস্থের আসরে এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাচিং হামজামুয়া ফরে চেঙ্গো তিনি হরনি কক্বরক পান্ডা তিনি তাংসাল চেংদ্রবন খানাবায়েনে আশু আশিনী খাতুমা পান্ডাও কথমা কুলাবাই কুলুম নি বখা খাকসা সাইখানারওন উর্ধমতি দেববর্মা
1: আতা গে তিনি লেসং বেলাই থংমানি লেং সুকা দাতি নন কথালাই সিওন্তানা
2: আও হাইবো না থানে থানতে নানান নন গন তে সং থানা কলাই অংকা বা বিন হাবে কিসা সং বই মালাই থালেন দা বই মালাই আবু দখাবা
1: আও কক তো সইন গে নানা নি আর থাই সুমুরক বসা তুই গে কেরং কথমা ব খনা তুই কে থাংলাই সিনাই তানা
2: হাকে হামলাই সিন
1: আও
2: তো নি কে ও নানা নগর তং না হনো
3: সাবো ওং বাই কে
1: ফাইকাতে
2: ও
3: নাকব কে

0: tangka thamano sai khana re nai ngai ba a khidi kai ang o nor kula bai kulum ne keranka thama khada khana ka
1: hi khana ya ko nana
2: tu to shabo nana ba
0: kula bai kulum no ke ba phan se to ni na soya po no go
1: o
0: soya hinga kula bai kulum bo arbo thango arbo to ni jagya arbo thango arbo narak jagya arbo thango arbo rakhlai jago hanga ba boro kok sabla jaka hinta phaide tam khaina jeng nogo bo toni jagya hogo bo toni jagya hanga ba phaide nang khai ba borok munu shuni thani thangdi ang khai ba munu shuni thani tong phano ang khai rong salong nai majini wa shabai no bo to saburum borom rong salong mang no ben khi koro han torong thanga আ হান তরকাই আং থাইয়ৈ বন চালক মায়া খায় না হেঁকা হেঁটা
2: এ
0: আব কোলা খাই আকক সাদা হেঁকে কলম নব কোলা ফরংপু নাই বিরাগি রগলে আরাম খাই তঙ আরাম খাই চাও আরো থাঙ্গই বো থাকি নাম তঙ্গই দিদো হেঁকা হেঁটা উল খাই কক চাপ লাই কবই দা হেঁকা কবই ন হেগাই তাবং হিনে নাইগেনা বড় মাঝি তং হই থাংবা তৈ রকং রকং থাঙ্কা তৈমা কতর কতর থাঙ্কা তৈমা কতর থাংবা রং সালংনাই মাঝি এ জোরাই মুক্তরে থাং তংহা ফু বরক ফাইয়াঙ্গই রং কাসানাই কেরাই আঙ্গই আফুরকাই বব হ্যাঁ মুক্তরে থানা নাই তংমা জরা খাই আসমসা কোলা থাঙ্গাই হাবো রৈখাই নন দোমানি নন বরক বতৈ চালক মাইয়া রঙ্গ দাই মাইয়া খাই নন আং কিয়রই দনগ্রিয়া সাই আকাইয়া রং চালক নামতে হিকা হিনতা ওল খাই আর রং চালক নাই থই টংফুরো থাঙ্গাই হাবৈ রই মানে কোন সেংয়া ফো ইয়াং তৈমা কতনি নবারব শিবসাকাই বিনে আখি করব হান তরং থাঙ্কা হাঙ্কাই তাই সে বব আশোক মানে সবদাই ন আ জাগা ও মামাং আ জাগা ও মামাং হাঙ্কাই কাইসা সিনি গ্রাক নই থাঙিয়া দিবা
1: হাঙ্কা
0: আফরকাই কোলা নখা সানে সাতাম হা মনৈব মাইয়া হাবৈব মাইয়াং তংখাপু হিঙ্কাই ন কলম্ব থাঙ্কাপু বেড়াইগে রংনি আর থাংমানি বেড়াইগে রকব তিনি ব সাদন আজক খানাব সরিব শনিব সরিব হা আ সরিমা বিং কলম্ব হাবৈ মাইয়াং টঙ্কা হিন্তা হাবৈ মাইয়া হাঙ্গা মতাম খাইনানি ম বন তকাই ফাইকা তৈমা ও আংখাই তো ফাইকা পারা ও বাহাইকে মালাইনানি বাহাইকে মালাইনানি বব কলম্ব ম বব বমতে ইংখা কেসা খবর নাহার নাইগে না হই ফাইকা বিনি থানি বেড়াইগেরং থানি কলম হাবৈ মালিয়া মালিয়া তা মালিয়া হাঙ্গাই অ মাঝি ব কোলা থাইজাং মানে কোন ফানছে এংয়া হাঙ্কাই কোলা হিপু অলকাই সাকা হিনতা অ কোলা নাই দি আং আসুক বন কোলা দনগ্রী ওই রঙ্গ চালক মাইয়া খাইনা বাকি ফাইমাছে কোনো ফানছে এংয়া নখা সালবাং থাঙ্কা তাম খাইনাই হিঙ্কা খিদে কাই কলম্ব হিন্দে গা হিন্দা হ্যাঁ আংব বেড়াইগে রং থানি থাঙ্গই বং ন সরি মাইয়া খাইরি না হেনই থাংমানে কোনো ফানসে এংগা হিঙ্গাই নং আনি জাগাও থাংদি আংনি নি জাগাও থাঙ্গান জনা ওয়াইসে সেলাই লাইনাই হিঙ্কাই ন বাহাই উংনবা হিঙ্কাই থানি নবার ইয়াং তৈমানি বয়ার শিব যাই ফাইপুর খাই বিনা গসাংরি হ হ হ হ খাই বনাং আ জাগাও রং চাষে চালক রিয়া তা রং চালক নাই নাই বিরাগি রং নাম ফাইমুক তলাও খাই নাই কোলা থাইকাই সরি না নে বং ন দা জনবাইসা ই থাঙ্কা কলম্ব মাঝেনে আর থাঙ্গই হাবৈকা ইয়াফা তলাও থাঙ্গে হাবৈ রেখা হিনতা হাবৈ রেখায় ওল খাই আসমসা বখরক সাইং সাইং ফাইলাহা আফ্রুকাই কলম হিম্পু ও তিনি সে আং নক মানছি বলা তনি ইয়া

0: নগতনিয়া তাবু খাই আন বজে সাকাই নগমা তালাং ছিনাই হিঁকা হিনতা উল খাই যখন নাকি বরক রং সাকা কাফাইয়ে ও মাঝি আন তৈ পার খাই রেগেরা দেখিজা রং নাহাদে হিনি হিমপুরকাই হমা তাবু রং রংতা সাকো দে হমায়ো আং তাইলে টিকিলিয়া ও মায়ো ও রংসা লংনাই গবাই সেরি গরা
1: মানে লোম খাতা
0: লোম ফাইকা
2: না না বরক সলাইলাইছে।

বাবা ওয়াংসুক তংহাতা হেঙ্কাই ন যখন দা বরক ফাইয়ই অ বরক রংসাকা কানা নাই মানে কাবই কাবাই মালিয়া বে না রংসালং মানে যত ন কে পেলে বাইয়ই নাই গজাং জাগৈ হহন যারে হহ হহন যারে হহ নগদ ছুটি লঙ্কা ছুটি কে হেঙ্কাই ন বিহিক জং তামং খাজান ফনানি বুফা তা সাসে দে তা সাসে লোমসে ফাইকে আর বিথি দা তং বিথি কষা সারে রে ফাইকে রে ইস কলমা না যাখাবো ও কপাল নগ তং না হিম ফাইমাসে বিথি সি সা দে হিন তং বুখা তিন খাং নগ মা তং লংলিয়া কলমা না যাক তং বুখা বিথি সি সা দে হিন তং বুখা তিন খাং নগ মা তংলিয়া মো বাহাইকাই আং ও জাগাও মা তংয়া থানাই ইস তিন খাই আস বন তৈ নি সগাগৈ তো ফেমাসে তাবোখাই আহাই সিং বোখা হেঙ্কাই ন অ ক মাঝি ন বিথি কষা বিহি চারে রেখাই ন অংখরই মা ফাইব কাব কলম মা অংখর সেনাই বেলে হেঙ্কাই ন ইস মত আং বাহাইকে নক গরে তংনানি দেখা যাক তিনি খাই তিনি তিনি ব তান কারি রহকা বেলে কাথরিয়া বল ফেলাই না আর থানাসা কলম বখা কেন নাইটুক তংহা আড়াই আর আড়াই আর নক নক নাইটুক তংখা কাথরিয়ান আরো থাংবা ব আ কাথরিয়ান আরো খাই থাঙ্গে এও আই সাবাই থাঙ্কাই ন কংরাই নগে সানকা হেনতা খানাদি কংরাই নি লগে ও কিসা থান হিম দি আংব নগে রেওয়ান ফাইদিস কংরা বে মালাইকা ফাইডিস নিনি ফুরবো আং সোবা নাই আনি ফুরবো নং সোবা দি হেঙ্কে সৈত্য দা হেঙ্কে সৈত্য ন সৈত্য হেঙ্কে নাগিন তো গাইসা সমাই আবো ন বংনি সমাই ওলো খাই ন সালাই কংরাই বে সালাই যুক্তি খাইয়ে থাংলাইকা থাংকাই কংরাই আসমসা আ নবার শিব জাখাই শিব জা পুরখা বকঙ্গ সাকাই থাঙে হাবৈ রেখা বকরক সাই সাই কলমবা বরকাই ফাইদে নাবোখা ফাইছে দি কংরাই কলম না রিংখাতা হেঙ্কে কংরাই কলম না রেখাই কলম্ব থাঙে হাবৈকে কাথরিয়া লোমনানি সাক ফাইকে এবার বসাক মঠরিয়া দিবা সঙ্গে লোমখাই অব হাইকে বসাং মথর মাথার অংকা হাঙ্কাই দু কলম নাইগেন আতা বমতৈ কাঠুরিয়া কাঠুরিয়া ওয়াইসে বাইন টেকাইসা ফাংসা কটমা বুফাংন না হারে তাম ফাই ওয়াইসেন ডর চারে ডর ডর চারে ডর ফিলকা আর কংরাই বতং মাম বলিয়া কলম বতং মাম বলিয়া মাম বলিয়া হাঙ্কাই ন বড় খেলাইকা নাই দি সঙ্গনই সেবন সারি মালিয়া ফাইদি সঙ্গ তাম খাইনাই সঙ্গ থামকাই নরব যুক্তি মা আংলাইছে নাই তাবুক খাই খরকসা অঙ্কন রিংবু নাই কলাখাই কলাখাই তাবুক আ বেড়ে গেরং আর থাংমানি আরো টংমা বলিয়া বখাই থাংবোকা সৈনাসেনে আরো সৈনাসেনে আরো থাংমানি আবো ব তৈ রকম রকম সৈনাসি তঙ্গ সীমালং সীমালং তঙ্গ আ কোলাব আর বব জাগা মাইয়া ওর বব জাগা মাইয়া বব তাবুক যুক্তি ইং তঙ্গই না তা তাবু ম বব দল থুম নাই তা গঙ্গরাই বাই কলম তাবুক তং মালিয়া মালিয়া হাঙ্কাই তাবুকা ব ফাইবুকা ফাইবুকা হাঙ্কাই তেইসা কোলানে আরো ফাইকা ফাইদি নবমতৈ জায়গাও সক পাইকা সঙ্গবন্তৈ জায়গা সক পাইকা ফাইদি সাবুক গরং সাবো না সামখাই মিলি লাই সাবুক মা হাবলাইছে নাই হেনে হিঙ্কাই না কলম হেম্পু নাই আনখিবি থাংমাছে নাই লগে নাই সে গনাই থাকা আংখাই সয়তকাই সয়ত সাইচুং নতংখ কোলা হিঙ্কা হেনতা কোলা হিঙ্কা হেনতা আবো নং নমন কলা বাই কলম নি সাবান সাই তঙ্গ ওল খাই ন কলা হিঙ্কা হেনতা আংখাই সাইচংবা সাইচং তঙ্গ ন খাই গনৈসে থাঙ্কা হিঙ্কাই তাবুক আং সাইচং তংফা নং ন কাইসা আং বুদ্ধি রেওয়ানো নর আন বুদ্ধি মতে থানি কলা সাইতংহাতা কলা সাকা

0: 开张了吧？
1: 当头上来当走，看到哪能那不咯？
0: 当头上来当哈，生大伯阿叔个国才来当头嘛，还能不着我当头上当看到？
2: 啊，还能看
0: 到？我老开阿伯的生意，阿罗下辈吧。第二嘞，生阿罗拍个拍个，阿伯开那个大沙滩了，也沙滩来了呐。
2: 嗯，来也不着。国沙来当来看到？
0: 国沙来看到，嗯嗯。国沙开啊，不的生吧。莫打莫个山卡吃啦，阿叔，阿爷把个山也不啦。
1: 好。
0: 给你嘞，把西班牙个拉卡的。
2: 古隆白公园，哈桑给边差个，不把个山给打
0: 的。嗯，古隆白公园，帮个海椒海椒，过嗦，很该。莫啊，还给山也苦多。嘿，奶奶，我吃了莫少，我送我大外奶。
2: 边看哪的？
0: 莫个。
2: 莫边看哟。
0: 萨克对古城那乌埃瓦埃查拜诺里卡哈金拜阿波拜，
1: 莫说约瑟萨克，
0: 莫说约瑟萨克耶，萨乌伊亚布里，
1: 科隆对伽马伽马开，卡里罗哈那奈肯纳塔纳纳纳，
0: 古拉波古隆波东马里亚，东格莱波东马里亚，哦，布里什诺罗尼，罗东纳辛派马拉，罗布海纳海扬布卡，圣开古拉拜克扎纳勒扎里亚。古拉白克正扎那日扎了呀，阿样克古拉克卡托里亚那外些呢？
1: 嗯，
0: 同个罗起个来耶，伯伯，
2: 嗯，
0: 东西呢？东西呢？奥罗诺，
1: 对，汤里亚，你讲卡顿那那那？
0: 海马斯勒潘能西奈，俺古拉俺顶的，俺查洛克巴克勒的西奈的，查泰加尼尼加格的西奈，古拉布俺的阿桑东们，
2: 阿是潘格那伯伯，
0: 伯伯潘格那个，
2: 哦，
0: 尔波勒应该达蒙卡卡托里亚查伯。过了苏格兰那个人东不勒，看看啊，妈你莫，妈是妈婆那个钱来，我在你阿罗，莫阿你包到皮里去当买么子呀？
1: 啊，
0: 俺包皮里去是买么子呢？
1: 啊，
0: 应该吧，看看，看个我在你阿罗生个个，我他个他个，俺那办事的个啦的，俺你我排木个到了不着呢，打木台个，打木不用卡，能来我在个人吧？
2: 啊，
0: 哪个啦的？সে নি দাবং তাবং বিছেন হামরে রিওয়ান ইয়াং কুলা কিরিজা খমান থর থর থর থর
1: আ
2: কিরিজা সিনাই ব্লাবমাস মা তংলা কবা
0: কুলা বো সাইমালিয়া ইশ ও ও কাথোরিয়া নর তংনা হিম ফাইমানি মো খাই সাইমালিয়া
2: ইয়াক যাও কলাক তিনিকে
0: তেনে খাই ইয়কলিয়া
2: নে মাছ তং খানা
0: ই হেঙ্গা ইয়াং দুন ওমা বাবা বাবা ফাটেটি ফাটেটি টিন টিন টিন টিন যেমন কোপতে খানা নেবাগে যেমন সাক ফাইপুরন বব থাঙ্কা অসাইনি আরো
2: হ্যাঁ
0: অসাইনি আরো থাঙ্কা অসাইব বব করংবা কুলা সুমনা করংবা হালা থালা ও থাপানে হাতোলা বরেছে
2: নে
0: এ বেহিগ নসে থাপানে হানা হারে উইছে নাই হা হানো দোল থাম খাইয়ে কেজা হ্যাঁ সু সু হমানে红战争里，啥个行不？过来吧，妈妈当我不理啊，不不。
1: 等一下，我可能要拍照，干得哪能？
0: 妈妈拍不干，嗯。莫打莫，俺吧，诺嘛那，当他打开当个呢，啥呢？啥当说怕呢？那什么吧？啊，还呀还呀，俺们别人蛮干冷里啊，不了。那过来不？阿婆该，躺个。
1: 啊。
0: 过来，啊过来，躺个，光个来呗，过来么？热躺里躺个。
2: Borotong
0: hini nai.
2: Oh, one anna salva tangsi tong hable. Sumba masma tangsi nimble, porinara wanango, ma, canate canatez or a burzan light on Kasashimaya.
0: Sunday has a penna. Tong katang batine, saya, tong tangsi de.
2: Porinara wananglinana.
0: Oh, a hasina,
2: porinara, nini carangotamano, te yaboni, bukakana layenusun.
0: Oh.দ আকন পাই দি দো তে শা পাই দি মনে মতে কেন পাই পাই দি দো সায়া
2: আও নানা তাই না
3: আশিক জরা খনা ভাই কে আজো আছনি খতম পান্দাও কেরেন কো তোমা কুলুম ভাই কুলা ভাই কুলুম নি বখা খাকসা অন সাইখনার কা উর্দমতি দেববর্মা তাব খনাবাইনে জাদুনির চাপং খরং রোন লক্ষীপতি দেববর্মা

আশিক জোড়া খাবাকিয়া জাদুনি রেচাপং খরংরেখা লক্ষ্মীপতি দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিন পাইখা তিনি হরনি কক বরক পান্দা যতন হরকাহা।

0: সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি জ্যোতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলি খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
2: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगदृष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ

0: फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
1: প্রধানমন্ত্রী বলেন, শ্যামা প্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামা প্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দু বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6ই জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6ই জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামা প্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামা প্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামা প্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
2: श्यामा प्रसाद जी अनेक प्रकल्प के उन्होंने विचार भी रखे और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
1: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামা প্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
1: কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাই ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলনপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাইকমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার

অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলা সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশহাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটমা ভূভাগ রক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সিমি সালদক নিবাগে ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া টাই নিউজিল্যান্ড বেড়াইন থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ফিল্ছাড়া নইচেবা আচাইমা সাল হা কতরবাই বাক্সা হাস্টেও ব পালাই যাকা ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকল যাক মাধ্যমিক তাই কচৌ মাধ্যমিক বছর বাঁচাও আমজমু তিন সিমি চেংজাক্কা হায়ুং কাপ ফুটবল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল কাছাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিন সিমি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া টাই নিউজিল্যান্ড সালডক বেড়াইমাও থাকা বেড়াইমা পৈলা বখাগ মন্ত্রীবক্রক ইন্ডোনেশিয়া থাং সগৈকা জাকাতা বীরকুংখল বন লামসক ইন্ডোনেশিয়ানি প্রেসিডেন্ট বেড়াইমা জরা খরকনি অজা বখাগ নি হালকন খবৈ জুদা জুদা নাকুমা দিখিল ককলাম সালাইন মন্ত্রীবক্রক বেড়াইমা জরা যোগা কাটাও প্রমাবানান মান্ডব বেড়াই নাইন তাই আরও ভারতনি টংনাই রংনি বখাগ কক নারগনা বেড়াইমানে উলনি বখাগ মন্ত্রীবক্রক বসং সালচারনি সিমি সালচিও অস্ট্রেলিয়াও থাকেন আরও মন্ত্রীবক্রক অ্যান্টনি আলবানিজ বাই উল্টাম ভারত অস্ট্রেলিয়া বিশ্ব কচুক বেড়ামনি গথম লাইমাও মানজাগেন গথম লাইমাও সাইবার নাইমাথাং তাংসেপন খুবই জুদা জুদা নাকুমন্ডিকেল ককলাম সালাইজাগেন বেড়াইমানি পাইথক মন্ত্রীবক্রক অ তালনি বসং সালচিতাই সালচিসাও নিউজিল্যান্ড বেড়াইমাও থাকেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ফিল্ছাড়া নৈচিবা আচাইমা সাল হাকতর গনাঙ্গে যাইজাকে বরমরে বিনি আচাইমা সালনা পালাইজাকা রাষ্ট্রপক্ষ ইয়াক্ত সিপি রাধাকৃষ্ণন বিনি তমানগ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাংপিলিও খুম্বগে খুলুমুং ইয়াফারি সাকা ব খরকচা মুং গনাং রংকরংতাই ওয়ানসুক গরং ভারত হাকতনে রংতাই লুকু ফানরাইদানি সেব বিনি নাংকুমা গনাং কতর সামুং তামুনি মারি দঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আচাইমা সালো বিনি ফাইসং খুলুমুং ইয়াফারকা ডক্টর মুখোপাধ্যায় লামা তম্র সামুং টাকমনো গতাল আচাইসং সরংনা বগৈ মন্ত্রীবক্রক কবকা ইয়াং তিনি আগরতলা টাউন হলো সংজাক পান্ডব মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হা কতনি থানচন মুথাং নারকনাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তাংমনি মারি দঙ্গ বিনি আবন রুগী তাই ওয়ানসুক মনো নাহারৈন ভারত হাকতর তাবু হায়ুনি দাংস কাসাকা পান্ডব কক নারকা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার হাস্টে বেরমনি হুকুমু কক বকসানী কমিটিনি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী পান্ডা চেংনা সেকাং আগরতলা টাউন হল বসকাঙ্গ ডক্টর মুখোপাধ্যায়নি খাকলাপ জরা মাংটাং আচুরিনা বগে হলংতং কাইমা পান্ডব মন্ত্রীকরা মানজাক্কা গোমতী জেলাও ডক্টর মুখোপাধ্যায়নি আচাইমা সাল জাজিকা পালাইজাক্কা পান্ডানা চেঙ্গেরিকা এমএলএ জিতেন্দ্র মজুমদার আরও কবরিং বিসিং মানজাক্কা উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন

শীতল চন্দ্র মজুমদার শান্তির বাজারের মুকুট ও দ্বিতীয় ডক্টর শ্যামাপ্রসাদ আচাইমা সাল জাইজাইখাই বরমরি পালেমিয়া পান্ডব এমএলএ প্রমোদ ইয়াং পুর পরিষদ চেয়ারপার্সন স্বপ্ন বৈদ্য মঞ্জাক্ষা আপনারগৈ তিনি পুঙ্গ কয় আউলি রংনক পরিণায় তুই নাইটতে হিম্বত কাইছে কারিজাখা আবনেউল ডক্টর মুখোপাধ্যায় মাংপ্লেউ খুম্বগ খুলমুং ইয়াফরকা কয় পুর পরিষদ চেয়ারম্যান দেবাশিষ নাথ শর্মা তাই রংনক পরিণায় অনুকুটি জেলা ফটিগ্রাইনি কৃষ্ণনগর কামি পঞ্চায়েত সংজাক পান্ডব নারায় অকরাঙ্গি মানজাকা তপশিলি জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস আসামনি গুহাটীও তিনি ব্রিক্স কথাজাক হা কতরংনি ফেক মূ মানি কাসুমা মথানী অজারে নখা সালিনী ককলাম সালাইমে পান্ডা কাইসা সংজাজাকা কেন্দ্র স্বরাষ্ট্র ককটংলাইন বিশিং নার্কোটিক্স কন্ট্রোল বেরু এ ককলাম সালাইমানা সংজাকা চেঙ্গিমা পান্ডব এনসিবি দাগিফাঙ্গকরা অনুরাগ গর্গ ছাকা ফেক মূ মানি রায়দা করিখে ফালমা কাসমা হায়ুং বেরমনি জুবা জু তাইবকরা খাইনে নাংথাই ব ককথুম নাহালাইমু বিলাইমু তাই কথাজাক কেরং সামু ফনাং কাইসা ব্রিক্স ভার্চুয়াল ওয়ার্কিং গ্রুপ খানা ককচা বৃক্ষা কেন্দ্রনি তাংচুরা এবার সমবায় ককচংলাইন নকনি বিশিকবা কামনার গৈ তিনি সিপাহী জলা জেলানি গাবদি হাতিও সমবায় হাপ্তা পালাইজাকা আপনার চেঙ্গেরিখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া মন্ত্রী গাবদি ল্যাম্পস ছপি মল খুঁচানব চেঙ্গেরিখা আর মানজাকা এমএলএ মানব দেববর্মা এমডিসি গীতারানী দেববর্মা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বগৈ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গে না তিরপার রংকচর নাইমথাবাই নাইকল জাক মাধ্যমিতে কচুক মাধ্যমিনী বছর বাঁচাও আঞ্জমুং তিনি সিমি চেঞ্জাকা নাইমথানী কাজকু ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী সাকা মাধ্যমিনী বছর বাঁচাও আঞ্জমুং অজুলাইতালনি সালচি জরা তাই কচুক মাধ্যমিনী বছর বাঁচাও আঞ্জমুং অজুলাইতালনি সালচি ব্রী জরা হাস্তানী নৈচিডক থাইও বছর বাঁচাও আঞ্জমুং নাহাজাক টঙ্গু বতাইব সাকা মাধ্যমিক খড়ক ছিনিরা বাচি ডক তাই কচুক মাধ্যমিক খড়ক সাচাই বারা সিনিচি আঞ্জমুং মানজাক টঙ্গু কামি আমচিনি লুকরকনি খা কামুংন তুই পঞ্চায়েত বেরামনি সামুং বতাং চাচরিনাও লুকু আদংরকন কবক মুংনারখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তিনি অরুন্ধতীনগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার ফিল চিডক রাং কমিশনী গসিমুং তুই হাস্তে বেরামনি ফ্রমুং সামুং বতাং চেঙ্গি কক নারুফ্রু ব কবক মুংনারখা অফ্রমুং সামুং বতাঙ্গ পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নুইসাই নুইচিডক নুইচিছিনি ফিল চিডক রাং কমিশনী গসিমুং তাই বিবিজি রামজি অ কাইথাম তাংবতং তুই শুক্রবৈ ককলাম সালাইজাকা পঞ্চায়েত মন্ত্রী সাকা কামি আমচানী রংথংক্রা খাইনাও জিলা পরিষদ পঞ্চায়েত সমিতি কামি পঞ্চায়েত ভিলেজ কমিটি রকন গঠাও সামু তাংনা নাংনাই ত্রিপুরা চরাই নাইমুথাং কমিশনী বখাক্ত তিনি বিশালগনি পিএম শ্রী বাইদ্যা দিগির রেমচিনি রংনগ হজাকুং ককলাম পান্ডা কাইসা সংযোজাকা আর চরাই রং নাইমুথাংনি জুদা জুদা জঞ্জাল তমন সকল তুই ককলাম সালাইমিও মানজাকা কমিশনী চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা ব সিপাহী জলা জেলা উমর কাছুগিয়াও কাইমা কাসমান সাকা ফানবক্সিনকা ককলাম সালাইমা পান্ডব রাষ্ট্রবক্রক বাল সকাত মানজাক আমজাত নগরনি জ্যোৎস্না আক্তার বাইথাংনি উমর কাছুগিয়া জরা কাইলাইমা পান্ডা মুথাংনা ককনো খরচাই ককনারখা থাইমানী ককটুমা হায়ুং কাপ ফুটবলনি প্রি কোয়ার্টার ফাইনেল ইংল্যান্ড মেক্সিকোন থামনি গুলনি ফেরবাই মেচনি কোয়ার্টার ফাইনেল কাসাকা ভারতনি জরানুরগৈ হট দামচিনি ছতি থামচি প্রি কোয়ার্টার থমুঙ্গানো স্পেন বাই পর্তুগাল তাইকে থমুঙ্গ ফুং আছিরি চিরি দামবা ছতি থামচিও বেলজিয়াম বাই আমেরিকা থাইনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল জাক বুড়িরকনি অরন্তি টুয়েন্টি ক্রিকেট থাইমাও তিনি কায়দক থমুঙ্কা নরসিংহনি পিটিআর থাকলাও কাইনি থমুঙ্গ তরুণ সংঘ কোচিং সেন্টার রান সারা বুড়ি বাই আগরতলা কোচিং সেন্টার তাই মডার্ন ক্রিকেট একাডেমি রান নুচি বাই ব্লাইট ক্লাব ন মেচেনখা এমবিবি স্টেডিয়াম সংজাক কাইনি থমুঙ্গ কসমোপলিটন ক্লাব উইকেট কাইচি বাই রয়্যাল কোচিং সেন্টার তাই রামনগর স্পোর্টিং ক্লাব উইকেট
কাইচার বাই ইউ বি

tin no mechen kha tit thung kholaw kai di thumungo blotmore club wicket kai chi bai united friends no tai cornell coaching center run nu chi bai uspilong club no mechen kha tirpal cricket association nikol jak haste beram ni senior cricket ni plat pulo tini thumung kai changka udoi pora songjak thumaw long tray beli wicket kai brei bai ambasano mechen kha santri bazara watani bagai jirania bai khoi ni bising thumung kari rajakha নবদ্বীপানী ককটমা বুসং দাম নুই চিবরা হাস্তে নি সালগ্রা সিপাহি জলা খোয়াই গুমটি তাই সালতাং হাঙ্কর ফেরাং কক গবাঙ্কা ওয়াতে ওয়াবো নাই নবদ্বীপ নাইক হজা ক্লাইকা কনাক সালনি তুমারি সাক 36 ডিগ্রি সেলসিয়াস তাই খাম নুই চিব্রি ডিগ্রি সেলসিয়াস নি গানে গিনি তঙ্গই মানো তিনি সালনি তুমারি সাকাব 36 ডিগ্রি সেলসিয়াস তাই খামব নুই চিবা 0.4 ডিগ্রি সেলসিয়াস টঙ্কা পাইথক ককটমা বুবাগ্র তাই বিষয় পড়ব মন্ত্রীবক্রক তিন ইঞ্চিমি সালদকনি বগৈ ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াটাই নিউজিল্যান্ড বেড়াইনা থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি তিনি ফিল্ডসারের নিচিবা চাইমা সাল হা কতর বাক্সা হাস্তব পালাই যাকা তিরপা রঙ্কচার নাই মতাবে নাইকল যাক মাধ্যমিতা কচু মাধ্যমিনী বছর বাচা আমজমুং তিন ইঞ্চিমি চেং যাক্কা কক্তমা তিনি বগৈ অরণ্য পাইখা ওলনি কক্তমা আওয়াই গানা খানা পুং দামচিনি সতী বৃচিব

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিন দিনের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। এবারে বিস্তারিত সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ 125তম জন্মবার্ষিকী। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ভারতের শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা এবং নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। দেশভাগের চরম অস্থিরতার মধ্যেও তিনি অবিচল ছিলেন। ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এদিকে আজ আগরতলায় শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলাতেও তাঁর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কাঁকড়াবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য। এ উপলক্ষে আজ সকালে খোয়াই শহরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঊনকোটি জেলার ফটিকরায়ের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে এবং সমাজসেবী সংস্থা পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে উত্তর হীরাছড়া এসবি স্কুল প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের

জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিকে প্রদেশ বিজেপির রাজ্য কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ বিশালগড়ে পিএম শ্রী বাইদ্যার দিঘি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। তিনি সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি বাল পুরস্কারপ্রাপ্ত আমজাদ নগরের জ্যোৎস্না আক্তার নিজের বাল্যবিবাহ রোধের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ অরুন্ধতীনগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোড়শ অর্থ কমিশনের অনুদান নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 ষোড়শ অর্থ কমিশনের অনুদান এবং ভিবিজি রামজি এই তিনটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অর্থনীতি মজবুত করার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ছদিনের সফর শুরু করেছেন। জাকার্তা পৌঁছলে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে প্রবাসী ভারতীয়রা রাজকীয় এবং উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায় ঐতিহ্যবাহী ভারতীয় ও ইন্দোনেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আগামীকাল প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। বিদেশ সফরের আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, এই সফরের লক্ষ্য তিন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। 8 জুলাই পর্যন্ত তিনি ইন্দোনেশিয়া সফর করবেন। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে খনিজ, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো স্পেসিফিক অঞ্চলে দেশের ভূমিকা আরও দৃঢ় করবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10 জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার গাবর্তি বাজারে সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গাবর্তি ল্যাম্পসে একটি শপিং মলের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, এমডিসি গীতারানী দেববর্মা। বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তাদের প্রতিপক্ষ নরওয়ে। এরপর ভারতীয় সময় রাত 12:30 প্রি কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। এরপর আগামীকাল ভোর 5:30 বেলজিয়াম খেলবে আমেরিকার বিরুদ্ধে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 104 রানে আগরতলা কোচিং সেন্টারকে এবং মডার্ন ক্রিকেট একাডেমি 20 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং রামনগর স্পোর্টিং ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কর্নেল কোচিং সেন্টার 20 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারায়। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের আজ 1টি খেলা হয়। উদয়পুরে অনুষ্ঠিত খেলায় লংতরাই ভেলি

চার উইকেটে আম্বাসাকে পরাজিত করে। এবারে আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতি ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিন দেশের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে ডক্টরস ডে রাজ্যেও পালিত, আগরতলা থেকে মেমু ট্রেনের সূচনা এবং খার্চি মেলা ও উৎসবে এক পের মাকে নাম। এক জুলাই ডক্টরস ডে দিনটি রাজ্যেও নানা অনুষ্ঠানে উদযাপিত হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,
1: যাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ভারতরত্ন, বিধানচন্দ্র রায়ের যে আজকের দিনে ওনার জন্ম এবং একই দিনে অর্থাৎ 1882 সালের 1 জুলাই ওনার জন্ম হয়েছিল, আবার 1962 সালের একই 1 জুলাই ওনার জীবনাবসান ঘটে, আমরা সবাই এই বিষয়ে জানি। এরকম কিন্তু মানে হয় না, সাধারণত ব্যতিক্রমী বিষয় বোঝা যায়। প্রভাত প্রতিম পুরুষ হিসাবে বলা যায় যে কীরকম ব্যক্তি আমাদের ডাক্তারদের মধ্যে এরকম একজন ব্যক্তি, এবং ওনাকে সামনে রেখে আমরা কিন্তু এখনো যে 1991 সালে যে 1 জুলাইকে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে ঘোষণা করার পর থেকে উনি আমাদের মধ্যে কিন্তু জীবিত রয়েছেন। এবং আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়, এবং আমরা এখনো দেখি যে ওনার যে জীবন যেভাবে উনি কাটিয়েছেন সেগুলো আজকের এই দিনেও কিন্তু প্রাসঙ্গিক।
0: আগরতলা রেল স্টেশন থেকে শুরু হলো বৈদ্যুতিক ট্রেন চলাচল। এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবার সূচনা করে বলেন,
2: যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমু ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরা থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন যাওয়া হয়নি, সেটা একটা সাংঘাতিক বিষয়, এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে, এবং তার ভিতরের যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে, এবং ইলেকট্রিককে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমো ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে ত্রিপুরাতে। আমরা জানি যে 2026 সালে এখন তো ট্রেন কোথায় সাবরুম পর্যন্ত চলে গেছে, লাস্ট মাইল অব্দি আমাদের চলে গেছে, এবং তার অনেক কারণ রয়েছে।

0: माननीय প্রধানমন্ত্রী জি চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে আর বেশি দিন নেই কয়েকদিনের মধ্যে সেইগুলোও স্টার্ট হবে।
1: রাজ্যে রেল পরিষেবার সূচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
0: আমাদের জন্য সবচেয়ে একটা আনন্দের দিন। আমরা সবাই জানি ইতিহাস, আমরা সবার জানা যে 1964-এ যখন আসামের কালকালি ঘাট থেকে ত্রিপুরার

0: আমরা সবাই জানি ইতিহাস, আমরা সবার জানা যে 1964-এ যখন আসামের কালকালি ঘাট থেকে ত্রিপুরার ধর্মগড় পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল, আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার সমসূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন, এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের সেটাও মিটার গেজে ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়।
1: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
2: আপনাদের আমি ধন্যবাদ দেব, এই কারণে আপনাদের আমাদের সরকারকে কিন্তু আপনারা ভাইব্রেশন করে রেখেছেন। এক্সাম্পল আমি দিয়েছি, আমি আগেও অনেক জায়গায় বলি, ভারতবর্ষের কোন রাজ্যে কোন সরকার এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সমস্ত নিউজগুলো প্রতিনিয়ত আমরা সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট মেডিকেল আমাদের যারা পুলিশ সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কাছে আমরা পাঠাই, এবং ফোর ব্যাংকে 14 দিন বাদে বাদে তাদের সাথে ভার্চুয়ালি আমরা বসি, স্টেজের মধ্যেও সমস্ত অফিসাররা বসেন সেক্রেটারি থেকে সময়, এবং ওনাদেরকে জিজ্ঞেস করি এবং আগেই পাঠিয়ে দিই তাদেরকে যে এই যে নিউজগুলো এসছে সেটা সত্যি কত সুযোগ হয়ে গেল। এখন দেখা গেছে এতে একটা সুবিধা, দেখো সুবিধা কি হলো, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইনোভেটিভ কিছু করা উচিত। এখন আমি এখান থেকে যদি এখন প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যাই, অথচ আমি প্রযুক্তিকে ব্যবহার করে একই সাথে আমি কিন্তু সব খবর নিতে পারি এক জায়গায় বসে, সেটা কিন্তু একমাত্র ত্রিপুরাতে আমরা করছি।
1: আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে আগরতলার কাশারিপট্টি সিভিল হাসপাতালের উদ্বোধন হতে চলেছে।
3: আগরতলা পুর নিগম, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্য সরকারের, ওনাদের বিশেষ ব্যবস্থাপনা আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, এই শহরবাসীর জন্য বিশেষ করে বা রাজ্যবাসীর জন্য এটা ব্যবহার করার জন্য সুযোগ করে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে অত্যাধুনিক, মানে আমি আধুনিক ব্যবস্থা এটা এখানে বলবৎ হয়েছে, সমস্ত ব্যবস্থাগুলো করিয়ে দেখলো আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কৃতিবৃত্ত সাহেব আইএস উনি আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান আছেন, অন্যান্য আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন। যেটা আজকে লক্ষ্য করলাম যে কাজের অগ্রগতি সম্পূর্ণ প্রায় খুব ভালো এবং শেষের দিকে, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সময় দিলেই আমরা আনুষ্ঠানিকভাবে এই মাসেই মাঝামাঝির মধ্যেই আমরা এটা শুরু করবো আনুষ্ঠানিকভাবে। আমার মনে হয় যে আমরা যে উদ্দেশ্য, আমাদের সরকারের যে উদ্দেশ্য সার্বিকভাবে সমস্ত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আরবান এরিয়াতে যাতে যে যতগুলি ব্যবস্থাপনা আছে সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য দপ্তর খুব সুন্দরভাবে কাজ করছে।
1: খার্চি মেলা ও উৎসবে এক পের মা কে নাম কর্মসূচি পালন করা হবে। বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান,
4: আমরা এবারে থিমও নিয়েছি এক পের মাকি নাম, একটি গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। আমরা সেখানে প্রতিদিন 1000 চারা গাছ আমরা বিনামূল্যে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী আসবেন তাদের হাতে আমরা তুলে দেব, কারণ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন প্রকৃতিকে আরও শক্তিশালী করার জন্যে এটা অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ, এবং আমি মনে করি এতে একটা বার্তাও যাবে যে এটা শুধু নিছক কেনাকাটার জায়গা বা নিছক এখানে সরকারি প্রচারের যন্ত্র না, বা পুজো প্রাঙ্গণ যেটা পুণ্যার্থীদের ব্যাপার সেটা আলাদা,

0: এছাড়াও যে একটা উদ্দেশ্য আছে সমাজকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, সেটার জন্য এই থিমটার অত্যন্ত প্রয়োজন।
1: সংবাদ বিচিত্র এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন গুজারিশ ছবি থেকে, শৈল হদা এবং রাকেশ পণ্ডিতের দ্বৈতকণ্ঠে গানটি।

গানটি শুনলেন আমল মালিক এবং পলক মুচ্ছলের দ্বৈতকণ্ঠে হিরো ছবি থেকে। এবারের গানটি শুনুন আই এম কলাম ছবি থেকে, কেকের কণ্ঠে গানটি।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী রুমা চক্রবর্তী।

গানটি শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড. অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10ই জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ড. মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনহোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ

0: रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया, और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
1: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ডক্টর মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ির কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।

0: ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়মিত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান।

একতলা কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়মিত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম ও বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা 84টি, সহকারী ব্যবস্থাপক 20টি শূন্যপদ, উপ ব্যবস্থাপক 29টি শূন্যপদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্যপদ। গুরুত্বপূর্ণ তারিখসমূহ আবেদনপত্রের অনলাইন আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার তারিখ শুরু হয়েছে 24 জুন 2026, অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 14 জুলাই 2026। অনলাইনে লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস আগস্ট 2026। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকার, ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 5 বছরের সমন্বিত আইন কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ব্যাংক মেডিকেল অফিসার পদ, প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল মেডিকেল কমিশন, রাজ্য মেডিকেল কাউন্সিল অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকার যোগ্য স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা MD MS এর সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা 31/5/2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ন্যূনতম 25 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর অতিক্রম করা যাবে না। অনলাইনে লিখিত পরীক্ষা এবং এরপর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। বেতন স্কেল: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য 48,480 টাকা থেকে 85,920 টাকা, ডেপুটি ম্যানেজার এবং ব্যাংক মেডিকেল অফিসার পদের জন্য 64,820 টাকা থেকে 93,960 টাকা। আবেদন ফি সাধারণ EWS OBC প্রার্থীদের জন্য 750 টাকা। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে না। প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নিয়োগে নিয়োগ পৃষ্ঠাটি দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মনু সংহিতা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। সকাল 6:25 ককপুরুক অনুষ্ঠান হায়ংনি খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবব্রত বিশ্বাস। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককপুরুক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শক্তি চক্রবর্তী। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছবির গান। বেলা 12:00 ককবুরুক অনুষ্ঠান লেলা মণি জড়া। দুপুর 1:40 লোকগীতি শিল্পী আয়েশা সরকার। দুপুর 1:50 আধুনিক গান শুনবেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন ধরিয়াথাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা দাস। সন্ধে 6:30 ঘরগৃহস্থের আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা প্রসঙ্গে সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি পূর্ণদাস বাউলের কণ্ঠে। সন্ধে 7:00 ককপুরুক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন বসু। রাত 9:30 বাংলা নাটক কথামালার নায়িকা রচনা প্রফুল্ল কুমার সিংহ, প্রযোজনা রুবি বাগচি। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন রাগ প্রধান গান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধান।

মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 74%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 10.1 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে সিপাহীজলা, গোমতী, ত্রিপুরা, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:31 হয়ে 42 সেকেন্ড। জয় হিন্দ।